আকাশবাণী কৈলা শহর, আজ শুক্রবার পয়লা জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 7ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 22শে মে 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 58 মিনিট হয়ে 45 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পবিত্র কোরআন থেকে পাঠ। আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সমবেত কণ্ঠে, আকাশবাণী কৈলা শহর। এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, সকাল 7:15। সকাল 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং খবরক সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 7:35 এবং সকাল 7:40। সকাল 7:45 রবীন্দ্রসঙ্গীত, দিল্লি কেন্দ্রের প্রভাতী হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 8টায় এবং

8:15, সকাল 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 9:00 শুনবেন দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন। সকাল 9:10 থেকে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

বেলা 11টায় ২৩তম সীমান্ত সুরক্ষা বাহিনীর অভিষেক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বেলা 11টা থেকে। ২:০৫ অতুল প্রসাদ, রজনীকান্ত এবং দ্বিজেন্দ্র গীতি, নজরুল গীতি ২:১২:৩০। ১টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, ১:০৫ হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, ১:৩০ শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, ১:৪০ রয়েছে বাংলা আধুনিক গান, ২:০০ দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, ২:১৫ বাংলা ছবির গান, মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান শুনবেন ২:০০ থেকে। বেলা ৩টায় রয়েছে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, ৩:০৫ দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, এরপরে রয়েছে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান, ৬টায় ঘর গৃহস্থী।

রাত 7টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত 7:35। আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:05 সাহিত্য আড্ডা, গুলমোহর রাত 8:30, রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 শুনবেন মিক্স মেলোডিস শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30, রাত 10টায় শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 সীমান্ত এলাকার অনুষ্ঠান মৈত্রী, 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ, 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলা শহর, শুরু হচ্ছে সুপ্রভাত। সুপ্রভাতে প্রথমে ইতিহাসে আজকের দিন। আজ 22 মে 2026, আজ আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস। জৈব বৈচিত্র্য রক্ষা এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে প্রতি বছর জাতিসংঘ এই দিনটি পালন করে। আজ রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকী। 1772 সালে 22 মে জন্মগ্রহণ করেন বাংলার নবজাগরণের জনক রাজা রামমোহন রায়, যিনি সতীদাহ প্রথা বিলোপ এবং আধুনিক সমাজ সংস্কারে আজীবন সংগ্রাম করেছেন। আজ ভাষা আন্দোলন এবং বাংলা ভাষা আন্তর্জাতিক এবং জাতীয় ফোরামে সেই

ঐতিহাসিক ভাষার অধিকার এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে পুনরায় স্মরণ এবং উদযাপন করা হয়। বাংলা ভাষার ক্ষেত্রে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও আজকের এই দিনে অর্থাৎ 22 মে বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় ফোরামে সেই ঐতিহাসিক ভাষায় ভাষার অধিকার এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে পুনরায় স্মরণ এবং উদযাপন করা হয়। মোটামুটি এই ছিল ইতিহাসে আজকের এই দিনের গুরুত্ব। এখন বিভিন্ন সংবাদপত্রের শিরোনাম। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম এরকম ছিল, কলকাতা পুরসভায় বেঞ্জির প্রশাসনিক জটিলতা, ত্রিস্তর পঞ্চায়েত পুরসভা সচল রাখতে হবে নির্দেশ মুখ্যমন্ত্রীর, উচ্চ প্রাথমিক সিংহভাব শূন্য পদের জন্য দ্রুত কাউন্সিলিং, তমলুকে 19 কোটি 63 লক্ষে গড়া হচ্ছে নয়া সাবস্টেশন, বিধায়কদের এলাকায় চরকির মতো ঘুরে সমস্যা লিপিবদ্ধ করার নির্দেশ, বাংলাসহ রাজ্যে জিআরপি এবং আরপিএফ এর মধ্যে সমন্বয় চায় রেল।

আজ কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম এরকম ছিল, আরজিকর কাণ্ডে কার কোথায় খামতি, তদন্তের পরিধি বৃদ্ধি করে সিবিআইকে কোন কোন দিকে নজর দিতে বলল আদালত, স্ত্রী অসুস্থ বলে ফেলে রেখেছেন হাসপাতালেই, স্বামীকে দায়িত্ব মনে করাতে হাইকোর্ট, কলকাতা পুরসভার নোটিশ ঘিরে নয়া বিতর্ক, হরিশ মুখার্জি রোডে অভিষেকের সম্পত্তির চুক্তিপত্র এবং লেনদেন সংক্রান্ত নথি। অ্যান্টলিতে জুতোর ব্যবসা ছেড়ে কলকাতায় জাফর কীভাবে গড়ে উঠলেন পাঁক গুপ্তচর, কীভাবে এই যোগাযোগ, এসআইআর আবহে ইস্যু হওয়া জন্ম মৃত্যু শংসাপত্র ফের যাচাইয়ের পথে কলকাতা পুরসভা, কলকাতায় আসবেন রুবিও, জল্পনা শুরু বিনিয়োগ নিয়ে, তোলাবাজির অভিযোগে পরপর পুলিশের জালে অনেক, কেরল থেকে বৃদ্ধের জন্য পিজিতে পৌঁছল বোম্বে নেগেটিভ গ্রুপের রক্ত, শান্তনুর প্রাসাদ প্রম বাড়ি নিয়ে চর্চা কান্দিতে। আজ আগরতলা থেকে প্রকাশিত দৈনিক বিতীর্ণ পত্রিকার শিরোনাম এইরকম ছিল, রাজ্য জুড়ে দিনে রাতে লোডশেডিং, ব্যর্থতার নজির নিগমের, গরু চোর চক্রের পর্দাফাস, গ্রেপ্তার তিন কনস্টেবলদের পাসিং প্যারেডে মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা নিয়ে কোনোরূপ আপোষ নয়, আগরতলা শিলচর ট্রেনের স্টপেজের দাবিতে পানিসাগরে রেল অবরোধ, 18 লক্ষ টাকার মরফিন উদ্ধার, আটক এক, ত্রিপুরা জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার ফল আজ, 10 দিন বিদ্যুৎহীন কচুছড়া, ক্ষুব্ধ জনতা রাস্তায়, 2 বছরের দুগ্ধপোষ্য শিশুকে ফেলে নিখোঁজ মা, ইনস্টাগ্রামে বিজেপিকে ছাড়িয়ে যেতেই ককরোচ পার্টির অ্যাক্স হ্যান্ডেল ব্লক করা হল, দীর্ঘ 59 বছর পর তামিলনাড়ুতে

0: মন্ত্রিসভায় কংগ্রেস। চণ্ডীপুরে বিজেপির দুদিনব্যাপী মহা প্রশিক্ষণ বর্গ শুরু। ঊনকোটিতে পরীক্ষামূলক আঙ্গুর চাষে মিলল সাফল্য। বিশ্ব চা দিবস, ত্রিপুরা চায়ের ইতিহাসে এক। মেধাবী ছাত্রীর শ্রাবণীর সাফল্যে খুশি পরিবারসহ সাব্রুমবাসী। রূপাইছড়িতে জনজাতি গরিমা উৎসব। জ্বালানির মজুদ এবং কালোবাজারি রুখতে দেশজুড়ে ব্যাপক অভিযান। অবৈধ অনুপ্রবেশ রুখতে বাংলার অভিযানকে স্বাগত নিরাপত্তা মহলের। অন্য সব রাজ্যে সরে যাওয়ার আশঙ্কা। 58,500 বেশি পিএনজি গ্রাহক এলপিজি সংযোগ ছাড়লেন। দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত, জানিয়েছে কেন্দ্র। যাদের হাতে গণহত্যার রক্ত লেগে রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে খোঁচা ভারতের। রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদীর, স্মরণ করল কংগ্রেস। কৈলাস মানস সরোবরের যাত্রার জন্য কম্পিউটার ভিত্তিক লটারি করলেন এস জয়শঙ্কর। জ্বালানির উৎসে বৈচিত্র্য এবং কৌশলগত সম্পর্ক জোরদার, ভারতের পদক্ষেপ আরও স্পষ্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথিত সম্পত্তি তদন্তে তৃণমূল নেতৃত্বের সামনে নতুন রাজনৈতিক পরীক্ষা। এক দেশ এক নির্বাচন কার্যকর হলে বিপুল সাশ্রয়, জিডিপি বৃদ্ধির সম্ভাবনা, দাবি জেপিপি চেয়ারম্যানের। কাটাতান নিয়ে হল্লা বাংলাদেশি বিপ্লবীদের, পাত্তা না দিতে বড় পদক্ষেপ শুভেন্দুর। অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে ধর্মনগর কোয়ার্টার ফাইনালে সোনামুড়ার প্রথম জয়। আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল। প্রকাশ্য রাস্তায় পাশে মাংস কেটে বিক্রি বন্ধ করতে প্রশাসনকে নির্দেশ। নিট দুর্নীতি, মূল্যবৃদ্ধি, জেলা হাসপাতাল বেহাল দশার প্রতিবাদে ধর্মনগরে সিপিএমের বিক্ষোভ মিছিল। কেন্দ্রীয় সরকারের সমীক্ষায় রাজ্যের ইতিহাসে শিশু মৃত্যুর হার স্বল্প নিম্ন। সিপাহীজলা অভয়ারণ্যে দুর্ঘটনায় আহত ৩। উত্তাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে হাতে চুরি পড়ার কটাক্ষ এভিপির। মোটামুটি এই ছিল গতকাল আজ আগরতলা থেকে প্রকাশিত দৈনিক বিতীর্ণ পত্রিকা এবং আজ কলকাতা থেকে প্রকাশিত প্রভাতী দৈনিক পত্রিকার শিরোনাম। সেই সঙ্গে শেষ হল আমাদের আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আকাশবাণী কৈলাসহর শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। প্রথম গান শিল্পী লতা মঙ্গেশকর এবং সহশিল্পীরা।
1: संतोषी माँ की महिमा अपार है। हर भक्त ने उनकी महिमा का गुणगान अपने अपने ढंग से किया है। इस चित्र की

বান্না দিয়ে গাওয়া এই গানখানির সাথে শেষ হলো আমাদের আজকের ভক্তিশ্রোতা অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24 হয়ে 50 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তার অব্যবহিত পরেই আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডিস

0: সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রি হামজা বুরহান গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তা দিতে প্রস্তুত। নতুন দিল্লিতে আগামী 1 জুন থেকে শুরু হতে চলা প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA সম্মেলন স্থগিত রাখা হয়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ IPL এর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধ্যে 7:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেস এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। গতকাল ভারতে এসে পৌঁছেছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট। তাঁর সঙ্গে ভারতে এসেছে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে রয়েছেন সাইপ্রাসের বিদেশমন্ত্রী, পরিবহন মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী সহ সেদেশের বণিক মহলের একাধিক শীর্ষকর্তা। এটি সাইপ্রাসের বর্তমান প্রেসিডেন্টের প্রথম ভারত সফর। ইতালি সহ 5 দেশ সফর শেষ করে প্রধানমন্ত্রী গতকাল দেশে ফিরে এসেছেন। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতাবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর বা IMEC-কে আরও উন্নত করতে ভারত ও ইতালি সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একটি যৌথ বিবৃতিতে বলেছেন, বিশ্ব বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এই করিডোরের বিষয়ে দুটি দেশ সহযোগিতা করবে। এবছরের মধ্যে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম IMEC মন্ত্রীপর্যায়ের বৈঠক আয়োজন করা হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। রোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, IMEC ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং ভারতকে যুক্ত করে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই প্রধানমন্ত্রী মনে করেন, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি ভারত ইতালি অংশীদারিত্বের মূল চালিকা শক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইতালি নকশা ও নিখুঁত কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাত। অন্যদিকে প্রতিভা ও ব্যয় সাশ্রয় উদ্ভাবনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারত পরিচিতি লাভ করেছে। দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য তারা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ভারত ইতালি যৌথ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা 2025 থেকে 2029 সময়কালে একটি বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলেছে। হামজা বুরহান 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রী গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছে। আল বদর জঙ্গি সংগঠনের কমান্ডার বুরহানকে 2022 সালে ভারত সরকার সন্ত্রাসবাদী ঘোষণা করে। তিনি মুজফ্ফরাবাদের একটি কলেজের অধ্যক্ষ ছিলেন এবং সেখানেই গুলিবিদ্ধ হন। পুলিশ জানিয়েছে, 3টি গুলি তাঁর মাথায় লাগে এবং গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, পুলওয়ামা হামলায় 40 জনেরও বেশি CRPF জওয়ান শহীদ হয়েছিলেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র ততটাই বিক্রি করতে প্রস্তুত। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম বাড়ার প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। নিয়মিত সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রুবিও ভারতকে এক মহান অংশীদার বলে উল্লেখ করেন এবং জানান, তাঁর আসন্ন সফর কোয়াড দেশগুলির মন্ত্রীদের সঙ্গে বৈঠকের সুযোগ করে দেবে। রুবিও 23 থেকে 26 মে ভারতে থাকবেন। তিনি কলকাতা, আগ্রা, জয়পুর ও নতুন দিল্লি সফর করবেন। 26 মে কোয়াড বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে রুবিওর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি অং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোটেগি উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকের সভাপতিত্ব করবেন। উল্লেখ্য, 2012 সালে হিলারি ক্লিনটনের কলকাতা সফরের প্রায় 14 বছর পর কোন মার্কিন বিদেশ সচিব কলকাতা সফর করবেন।
1: There's a lot to work on with India. They're a great ally, a great partner. We do a lot of good work with them. And so this is an important trip. I'm glad we're able to do it because I think there'll be a lot for us to talk about. And we'll also meet with the Quad there, which is important. It's something, I think my first meeting as Secretary of State was with the Quad. So I believe like I went, I got sworn in, I did the thing in the lobby, and then I went right upstairs and that was my first meeting. And I'm glad we're able to do it now in India. And we're going to do one later in the year as well.
0: ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং LPG সরবরাহ স্বাভাবিক আছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে সরকার গতকাল ফের আশ্বস্ত করেছে। শোধনাগারগুলিতে LPG উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং 46 থেকে 47 হাজার টন LPG উৎপাদন হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রান্নার গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে। গত 3 দিনে গৃহস্থালীর কাজের জন্য 1,34,00,000 LPG সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গের হাওড়ায় একটি গুলিচালনা ও বোমা বিস্ফোরণের ঘটনায় মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা মুম্বাই থেকে গতকাল 3 জনকে গ্রেপ্তার করেছে। চলতি মাসের 7 তারিখে শিবপুরে এই ঘটনাটি

ঘটে। ওই ঘটনায় প্রায় 150 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ঘটনায় আহত হয়েছিলেন 4 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নতুন দিল্লিতে আগামী 1 জুন থেকে শুরু হতে চলা প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA সম্মেলন স্থগিত রাখা হয়েছে। চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম সম্মেলনের সঙ্গে যৌথভাবে এটি আয়োজনের পরিকল্পনা ছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে, আফ্রিকান ইউনিয়নের সঙ্গে আলোচনার পর উভয় সম্মেলনের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। প্রসঙ্গত 2024 সালে ভারতের উদ্যোগে IBCA গঠিত হয়। বাঘ, সিংহ, চিতা, তুষার চিতা, চিতাবাঘ, জাগুয়ার ও পুমা সংরক্ষণের আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোই এর লক্ষ্য। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস 2026 উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, প্রকৃত সংরক্ষণ শুরু হয় তৃণমূল স্তর থেকে। সামাজিক মাধ্যমের এক ভিডিও বার্তায় তিনি বলেন, জীব বৈচিত্র্য রক্ষা শুধু আন্তর্জাতিক অঙ্গীকার নয়, আঞ্চলিক ও স্থানীয় সংস্থাগুলি, জনগোষ্ঠী এবং সরকারেরও দায়িত্ব। এবছরের থিম অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট স্থানীয় উদ্যোগকে আন্তর্জাতিক লক্ষ্য অর্জনের মূল চালিকাশক্তি হিসেবে তুলে ধরেছে। তিনি বলেন, দেশ এবং তৃণমূল স্তরে যারা সংরক্ষণে নেতৃত্ব দিয়েছেন তাদের সম্মান দিয়েছে এবং এদের কাজ মন কি বাতের মতো প্ল্যাটফর্মে জাতীয় গুরুত্ব পেয়েছে। এবছরের কান চলচ্চিত্র উৎসবে গতকাল প্রথমবারের মতো AI বা সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত হেল গ্রাইন্ড নামের একটি ছবি প্রদর্শিত হয়েছে। প্রায় $500,000 ব্যয়ে নির্মিত 95 মিনিটের এই সায়েন্স ফিকশনটি তৈরি করতে 15 জনের একটি দলের মাত্র 14 দিন লেগেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় অবস্থিত স্টার্টআপ সংস্থা হিক্সফিল্ড AI এটিকে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য AI চলচ্চিত্র হিসেবে দাবি করেছে। ছবিটি দেবতা ও দানবদের নিয়ে তৈরি একটি ফ্যান্টাসি অ্যাকশন জনরের ছবি। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন IRCTC 2026-27 পর্যটন মৌসুমের জন্য উন্নত গোল্ডেন চ্যারিয়ট লাক্সারি ট্রেন চালুর ঘোষণা করেছে। এক বিবৃতিতে IRCTC জানিয়েছে, দক্ষিণ ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য প্রদর্শনের জন্য পরিচিত গোল্ডেন চ্যারিয়ট ট্রেনটি ঐতিহ্যবাহী আভিজাত্যের সঙ্গে আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ে এক নতুন রূপে ফিরে এসেছে। পাঞ্জাব পুলিশ পাকিস্তানের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে পাঠানকোটের বাসিন্দা বলজিৎ সিংকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, তিনি পাঠানকোট জম্মু 44 নম্বর জাতীয় সড়কের কাছে ইন্টারনেট সংযুক্ত CCTV ক্যামেরা বসিয়ে সেনা ও আধাসামরিক বাহিনীর গতিবিধি লাইভ ফিডের মাধ্যমে পাকিস্তানের ISI হ্যান্ডলারদের কাছে পাঠাচ্ছিলেন। পাঠানকোট SSP বলজিন্দর সিং ধিল্লো জানিয়েছেন, আরও 3 জন সহযোগীর খোঁজ চলছে। এদের মধ্যে একজন স্থানীয়ভাবে লজিস্টিক সহায়তা দিচ্ছিল আর 2 জন বিদেশে বসে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছিল। তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড করেছে। রাজ্যের বান্দা জেলায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 47.6 ডিগ্রি সেলসিয়াস। এই নিয়ে টানা 5 দিন এখানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি থাকল। অন্যদিকে বুন্দেলখণ্ডে সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি ছাড়িয়ে গেছে। লখনৌতে চলতি মৌসুমে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 43.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। ইন্টারকাশিকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল গতকাল প্রথমবার ISL চ্যাম্পিয়ন হয়েছে। 22 বছর পর সর্বভারতীয় কোনো ফুটবল লীগ খেতাব জয় করল ইস্টবেঙ্গল। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ IPL এর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল সন্ধ্যায় গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে IPL এর ম্যাচে চেন্নাই টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠালে চেন্নাইয়ের সামনে জয়ের জন্য 221 রানের লক্ষ্যমাত্রা দেয় গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজ ও কাগিসুরাবাদের উজ্জীবিত বোলিংয়ের চেন্নাই 13 ওভার 4 বলে 140 রানে অল আউট হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রী হামজা বুরহান গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয়াততার গুলিতে নিহত হয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তা দিতে প্রস্তুত। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আজ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে এক প্রতীকী ম্যারাথন বা ওয়াকাথনের আয়োজন করা হয়েছে। বন্দে মাতরম সঙ্গীতের পর সবুজ পতাকা নেড়ে ম্যারাথনের সূচনা করেন অলিম্পিয়ান জিমনাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার, দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী। এছাড়াও ছিলেন আকাশবাণী আগরতলার প্রধান জে বি চড়কপল্লী সহ অন্যান্য আধিকারিক, কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। এদিনের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তনয় ভৌমিক, দ্বিতীয় পলাশ দেবনাথ এবং তৃতীয় অর্চনা বণিক। তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, দীর্ঘ 9 দশকের গৌরবময় পথ চলা, জনসেবামূলক সম্প্রচার এবং শ্রোতাদের সঙ্গে নিবিড় সম্পর্ককে স্মরণীয় করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার চা শিল্পের উন্নয়নে কৃষি মহাবিদ্যালয়ে গবেষণাগার খোলার জন্য প্রস্তাব রেখেছেন। গতকাল লিম্বুছড়াই কৃষি মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই প্রস্তাব রাখেন। আন্তর্জাতিক চা দিবস উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, চা শিল্পের সঙ্গে যুক্ত সম্প্রদায়গুলিকে আজ সম্মান জানানোর দিন। এবছরের ভাবনা হল চা বজায় রাখা, সম্প্রদায়গুলিকে সমর্থন করা, যা ত্রিপুরার জন্য আরও প্রাসঙ্গিক হতে পারে। রাজ্যপাল রাজ্যের চা শ্রমিক পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, আয়ুষ্মান ভারত প্রভৃতি প্রকল্পের সুবিধা সম্প্রসারণ, চা শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের জন্য কস্তুরবা গান্ধী বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, একলব্য আবাসিক স্কুলে সুযোগ করে দেওয়ার উপর গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডুলিডেসের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। গতকাল সাইপ্রাসের রাষ্ট্রপতি ভারত সফরে এসেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের রাজ্যমন্ত্রী অজয় তামাক। উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল নিয়ে সাইপ্রাসের রাষ্ট্রপতি প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন। পরে তিনি মুম্বাইও পরিদর্শনে যাবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার রাজ্যের আরক্ষা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছে। গতকাল নরসিংগড়স্থিত কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে 91তম ও 92তম ব্যাচে নিয়োগপ্রাপ্ত 476 জন পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আরক্ষা বাহিনীকে আরও দক্ষ করে তুলতে নানা বাস্তব ভিত্তিক ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য দক্ষ সেবাপরায়ণ মানবিক এক শক্তিশালী আরক্ষা বাহিনী গড়ে তোলা। মুখ্যমন্ত্রী বলেন, গতকাল পাসিং আউট হওয়া কনস্টেবলদের 476 জনের মধ্যে 318 জনই মহিলা, যা রাজ্যের গর্বের বিষয়। তিনি আরও বলেন, রাজ্য সরকার আরক্ষা বাহিনীতে আরও 1134 জন নিয়োগ করবে। আজ দুপুর 2:30 ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা tbjee.tripura.gov.in বোর্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের কমন মেরিট পজিশন দেখতে পারবে। বিস্তারিত ফলাফল দেখার জন্য পরীক্ষার্থীদের তাদের নিজ নিজ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে। ইন্ডিয়ান সুপার লীগ অর্থাৎ আইএসএল এ প্রথমবারের মতো চ্যাম্পিয়নের খেতাব পেল কলকাতার বড় দল ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। গতকাল কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে লীগের শেষ ম্যাচে ইস্ট বেঙ্গল 2-1 গোলে ইন্টার কাশী দলকে হারিয়ে দেয়। এর ফলে 13 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় ইস্ট বেঙ্গল খেতাব নিশ্চিত করে। আসলে 13 ম্যাচে 26 পয়েন্ট পেলেও মোহনবাগান সুপার জায়েন্ট গোল পার্থক্যে পিছিয়ে থাকায় রানার্স হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরাম এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসকল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে। আজ বজ্রবিদ্যুৎ সহ রাজ্যের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 5.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্ষক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কাতাল সাইপ্রাস রাষ্ট্রবক্ষক নিকোজ ক্রিস্টো ডুলি দেশবাই বখাকনি ককলাম সালাইমাও আচুগানো মিয়া সাইপ্রাস রাষ্ট্রবক্ষক ভারত বেড়াইমাও ফাইকা বীরকুংখলাও বনো লামসোকা কেন্দ্রনি লাহার কামং তৈ লাহার কত নাইখুনি মন্ত্রী অজয় তামাত কচুক বেড়ানি বদল দলসানতই সাইপ্রাস রাষ্ট্রবক্ষক পুইলা ভারত বেড়াইমাও ফাইকা উলব মুম্বাই বেড়াইনানি কক তঙ্গো আকাশবাণী ফিল চুকুচি পুমানর গৈ তিনি আগরতলা ও কাইসা ম্যারাথন এবা ওয়াকাথন যোগাল জাখা বন্দে মাতরম রুচাপ মুনি উলক খ্রাংবা নানারৈ ম্যারাথন চেঙ্গে রেখা অলিম্পিয়ান জিমনাস্ট দীপা কর্মকার দ্রোণাচার্য বিশ্বেশ্বর নান্দী আপন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি বক্রক জে বি চরকপল্লী নখবৈ জুদা জুদা অফিসারক তৈ সেবুক রক নখবৈ জুদা জুদা মথানী আদংরক মান জাখা বাতাইলাইমাব পুইলা অংখা তনয় ভূমিক উলনৈয় পলাশ দেবনাথ তৈ উলথাম অর্চনা বণিক বরক নিয়াগ উল সকা দিয়াফারি রাজাখা খুর্জা থাইক্লায়ু বিশি কদকমা ফিল চুকুচি রময় বরমতে লুকু হামক্রাই আওয়াইমাতে রেডিও খানানাই রকবাই কুচুক হালকম মৈতু নারকনা বাকি অপান্দা যোগাল জাখা হাস্তেফা ইন্দ্রসেনারে দিনালু ত্রিপুরাও চাষ নামঘর হামক্রায় শুকবার রংম কতর চারৈ নাইমানি তাই স্নামনানি কক জাপটি শাখা মিয়া লেম্বু ছড়া হুকবার রংন কতর হায়ুং বেরেমনি চা সাল পালাইমানোর গৈ সংসারজাক পান্তাব অকক চাপনন নারখা হাস্তেপা হাস্তিনি চা নি তাং সামুবাই গদাল জাক মুখুং রকনি বাগৈ প্রধানমন্ত্রী আবাস যোজনাও নক আয়ুষ্মান ভারত আকর তাং বুতাংনি সেবরনা চা তাং সামুবাই গদাল জাক মুখুংনি চেরাই রকনি বাগৈ কস্তুরবা গান্ধী রংনক নবোদয় রংনক একলব্য রংনক সেব রুমানি শাখাও ফান বক্সিনকা কেরং রায়দা খাতি নারকনাও হাপাং হাস্তিনি নাইমথাং বাহিনী ন খাখুলগৈ সামং তাঙানি ফান রেখা হানি সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া নরসিংগনি কে টি ডি এস পুলিশ ট্রেনিং একাডেমি থংখলাও ফিল চুকুচিসা তে চুকুচিনি ব্যাসনি খড়ক ব্রিডা স্নেচিদক পুলিশ কনস্টেবলনি পাসিং আউট প্যারেড পান্দাও অকক নসাকাব মন্ত্রী অক্রা তে বসাকা পাসিং আউট নাই কনস্টেবল রকনি বিশৃঙ্গ খড়ক থামরা চিচার বুড়ি কনস্টেবল তঙ্গো আবো হাস্তিনি বাগৈ কুংসুক জাকনাই কক তিনি দিবর দাম নৈতাময় সতী থামচি ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স আমজকমুংনি অংখারি সাকলাই জাগানো ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বখাক্তৈ সাজাখা আমজকমুং রুনাই রক টিবি জেইই ডট ত্রিপুরা ডট গভ ডট ইন বোর্ডনি অফিসিয়াল ওয়েবসাইট থাঙ্গৈ বরকনি কমন মেরিট পজিশন নাই মানানো তাই বকাহামকে অংখারিন নাইনাও আমজকমুং রুনাই রক বরকনি বাই থাঙ্গনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন আইডি বাই পাসওয়ার্ড লগ ইন খাই নাইনানি নাঙ্গানো হুকবার তৈ হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা হুকবার থাই রুমুং বাংরনা চামুং নাইমথাং ক্রাক খাইনা তৈ রাসাই রাসাই হুকবার খাইনে রকনি লাংমাও হামক্রাই গনাং সলাইমুং তুবমুংনি সেবাই ভারত হায়ুংনি বুসকাঙ্গ কৃতাল কাইসা মডেল অংখা রুমুং মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীন চামুং তৈ হুকবার মথা এগ্রিকুলা মডেল ইয়াফার্মা বাই খা তংথকজাগৈ হুকবার মন্ত্রী সাকা ও বরম কৃতাল ভারতনি বাগৈ তংমা বরমনি মারি ব সাকা হায়ুংনি হাকতরক ভারতনি রায়দা তৈদৈ মুংতে লুকু হামক্লাই রেকজাক সামুং বতাং বরমনি বিশিং তৈ নাই বতৈ ব সাকা অ সাকাত হাকতনি হুকবার খাইনাই রক বরকনি তাংমুংনি কথাং ফুনুক মারি ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসেস ইবুলা মানজাক হাকতর রকনি বেড়াইনা ফাইনাই রকনি বাগৈ আলাইদা দাগিমুং সাকলাইখা দাগিমুঙ্গ সাজাখা কঙ্গো উগান্ডা তৈ দক্ষিণ সুদাননি বেড়াইনা বেড়াইয়ৈ ফাইনাই রকনি বিশিং কেব তংমুং কুলুম বক্রক সামা বেকরেং সামানুখবৈ কবাংমা কবানো মুচুংমা আকরক অংমানুকজাখে সাক নাইনাইনি আরো থাংনানি ককবিটি রেজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ও তালনি থামচিসা সালমারি ককতিশালনি ফুং দামচিসাব আকাশবাণী নির্মাণ কি বাত মান্দানি বিশিং তৈ হাকতরতে বুই হাকতরনি লোকরক বাই ককলাম সালাইয়ানো অব অঙ্গানো মান কি বাত নি ফিল ছাড়া থামচি বুড়ি বেরামি পান্দা মন্ত্রীবক্রক লোকরক নবরকনি ওয়ানসুকমা খাকামানি কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপস লোকরকনি ওয়ানসক মুং রকন রহরি মানবায়ানো টোল ফ্রি নাম্বার 1800117800 অ নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসুকমুং রকন রেকর্ড খাই মানবায়ানো আবন কারিব 1922 নম্বর মিস কল রুবই যে লিঙ্ক মানানো আবতিব এস এম এস খাই মানবায়

বাংলা আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। আকাশবাণী কৈলাসহর, এখন দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন রিলে করে শোনানো হচ্ছে।

0: और शाम 6:45 पर संगीत सरिता सिर्फ विविध भारती पर।
1: এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে রকমারি বাংলা গানের সরাসরি অনুরোধের আসর, লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের বেলা।

শুনছেন অতুল প্রসাদের গান, অর্চনা ভৌমিকের পুরো অনুষ্ঠানে। এবারে শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

প্রথমে অর্চনা ভৌমিক এবং পরে কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে এতক্ষণ শুনছিলেন অতুল প্রসাদের গান আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানমালায় এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ফিরোজা বেগম।

এতক্ষণ নজরুলগীতি শুনছিলেন ফিরোজা বেগমের কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। এখন ইংরেজি হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

টুস ছবি থেকে নেয়া বিভিন্ন গান। প্রথম গানখানি একসঙ্গে গেয়েছেন প্রীতি উত্তম সিং এবং রবীন্দ্র সাথে।

0: গানখানি শুনছিলেন কুমার শানু এবং রবীন্দ্র সাথীর দ্বৈত কণ্ঠে।
1: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।

0: গানখানি শুনছিলেন কুমার শানু এবং রবীন্দ্র সাথীর দ্বৈত কণ্ঠে।
1: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
2: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স
0: লিয়া। শ্রোতা মধুর, আপনারা একই হিন্দি ছবির গানের অনুষ্ঠানে আজকে শুনছেন এক পুরুষ ছবি থেকে নেওয়া বিভিন্ন গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানখানি গিয়েছেন আশা ভোসলে।

একই হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন যুগ পুরুষ ছবি থেকে নেয়া গান। সবশেষ গানখানিতে কণ্ঠ দিয়েছিলেন অলকা ইয়াগনিক। অনুষ্ঠানটি আজকের মতো এখানে।

বাণী খবর পড়ছি সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। ভারত সফররত সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোল ক্রিস্টোডোলিডেসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক, বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত, দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিতে উন্নীত করার অঙ্গীকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, বিকেলে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। অনুপ্রবেশ, মাদক, অস্ত্র, মানব পাচার রুখতে সীমান্তে বিস্তৃত ও সুসমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি হাইকোর্ট উমর খালিদের 3 দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ভারত পথিক বাংলার

0: জাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকীর উদযাপন। সারা বিশ্বের সঙ্গে আজ দেশ জুড়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপিত। এবারের মূল ভাবনা অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট। আসি বিস্তারিত খবরে। সাইপ্রাসের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ভারত সফররত সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডেসের সঙ্গে বৈঠক করেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তাঁরা। বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী বলেন, ভারত সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে।
1: हम साइप्रस के साथ मिलकर गिफ्ट सिटी को एक ग्लोबल फाइनेंशियल और सर्विसेज हब बनाने के विजन को गति देंगे और दोनों देशों के इनोवेशन और स्टार्टअप इकोसिस्टम के बीच कनेक्ट बढ़ाएंगे।
0: দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব স্তরে উন্নীত করার অঙ্গীকার প্রকাশ করেন। উল্লেখ্য, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডিয়াস 4 দিনের ভারত সফরে রয়েছেন। সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর কনস্টান্টিনোস কম্বোস, পরিবহন, যোগাযোগ ও পূর্তমন্ত্রী অ্যালেক্সিস ডাভিটিস সহ এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল তাঁর সফর সঙ্গী। সাইপ্রাসের রাষ্ট্রপতির এটি প্রথম ভারত সফর। তিনি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারী আজ প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি ভবনে গিয়ে শ্রীমতী মুর্মুর সঙ্গে দেখা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ বিকেলে তাঁর বৈঠকে বসার কথা। রাজ্যমন্ত্রিসভার সম্প্রসারণ এবং পশ্চিমবঙ্গের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ নিয়ে বৈঠকে কথা হতে পারে। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিল্লি সফরে শ্রী অধিকারী গতকাল বিকেলে রাজধানীতে পৌঁছন। রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তাঁর বৈঠক হয়। উল্লেখ্য, রাজ্যমন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে কাঁটাতার বসানো ও চেকপোস্ট তৈরির জন্য বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। জমি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়া রাজ্যমন্ত্রিসভার সম্প্রসারণ নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে বলে সূত্রের খবর। আজ সকালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তাকে বিচ্ছিন্ন দায়িত্ব হিসেবে নয় বরং বৃহত্তর আঞ্চলিক দায়িত্ব হিসেবে দেখা উচিত। নতুন দিল্লিতে আজ বিএসএফ এর ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নানা দুর্বলতা ও একাধিক চ্যালেঞ্জ সত্ত্বেও সীমান্তরক্ষী বাহিনী ধারাবাহিকভাবে দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে। তিনি বেআইনি অনুপ্রবেশ, মাদক পাচার, জালনোটের প্রচলন এবং অস্ত্র ও মাদক চোরাচালানের মতো নিরাপত্তা হুমকির উল্লেখ করে বলেন, এই পরিস্থিতিতে আরও সুসমন্বিত ও বিস্তৃত নিরাপত্তা কাঠামো গড়ে তোলা জরুরি। 2021 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গার উস্কানি ও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কারারুদ্ধ উমর খালিদকে আজ দিল্লি হাইকোর্ট 3 দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। বিচারপতি প্রতিভা এম সিং এবং বিচারপতি মধু জৈনের ডিভিশন বেঞ্চ 1 জুন থেকে 3 জুন পর্যন্ত তাঁর শর্ত সাপেক্ষ মুক্তির অনুমতি দিয়েছে। খালিদ তাঁর প্রয়াত কাকার চেহলাম অনুষ্ঠানে যোগ দিতে এবং তাঁর মায়ের দেখাশোনা করার জন্য 15 দিনের অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন। আইআরসিটিসি হোটেল কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অর্থ পাচার মামলায় রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর পরিবারের সদস্য এবং অন্যদের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত 9 জুন পর্যন্ত স্থগিত রেখেছে দিল্লির একটি আদালত। মামলাটি বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তাধীন। এর আগে সিবিআই এর অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্য থেকে রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3টি করে, ঝাড়খণ্ডের 2টি এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামের 1টি করে আসন রয়েছে। আগামী মাসে যাঁদের মেয়াদ শেষ হচ্ছে তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান, রবনীত সিং প্রমুখ। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাসের 1 তারিখে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোট গ্রহণ 18 জুন, একই দিনেই ভোট গণনাও হবে। এছাড়া নির্বাচন কমিশন মহারাষ্ট্র ও তামিলনাড়ুর 1টি করে রাজ্যসভা আসনের উপনির্বাচনের ঘোষণাও করেছে। স্নায়বিক রোগ নিরাময়ে ব্যবহৃত ওষুধ প্রেগাবালিনের অপব্যবহার রোধ করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই ওষুধটিকে ড্রাগ আইনের H1 বিধির আওতায় অন্তর্ভুক্ত করার বিজ্ঞপ্তি জারি করেছে। প্রেগাবালিনের অপব্যবহার ও অপপ্রয়োগের বিষয়ে কয়েকটি রাজ্য থেকে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে।

0: ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনটি এআইএন নিউজ কলকাতাতে। কোয়াড দেশভুক্ত গোষ্ঠী দেশভুক্ত বিদেশ মন্ত্রীদের বৈঠক চলতি মাসের 26 তারিখে নতুন দিল্লিতে হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও এই বৈঠকে অংশ নিতে নতুন দিল্লিতে আসছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ে কোয়াডের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে মন্ত্রীরা গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আলোচনার উপর ভিত্তি করে কাজ করবেন। একাধিক অগ্রাধিকারমূলক ক্ষেত্রে কোয়াড দেশগুলির সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তারা মতবিনিময় করবেন, কোয়াডের উদ্যোগগুলির অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করবেন এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ন্যাটো বিষয়ে ট্রাম্প প্রশাসনের পরিবর্তিত অবস্থান এবং সেনা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে ইউরোপের মিত্র দেশগুলির একটি কূটনৈতিক মিশনে রয়েছেন। তিনি আজ সুইডেনের হেলসিংবার্গে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। অন্যদিকে পেন্টাগনের ঊর্ধ্বতন আধিকারিকরা ব্রাসেলসে এ সংক্রান্ত এক আলোচনায় বসবেন। হন্ডুরাসে দুটি পৃথক ঘটনায় বন্দুকধারীদের গুলিতে 6 জন পুলিশ আধিকারিক সহ 16 জন প্রাণ হারিয়েছেন। সেদেশের জাতীয় পুলিশের মুখপাত্র এডগার্ডো বারাহোনা বলেছেন, প্রথম ঘটনাটি ঘটে উত্তর হন্ডুরাসের ত্রুহিলো পৌর এলাকার একটি খামারে। সেখানে অন্তত 10 জন শ্রমিককে গুলি করে হত্যা করে অজ্ঞাত পরিচয় আততায়ীরা। দ্বিতীয় ঘটনাটি ঘটে গুয়াতেমালা সীমান্তের কাছে কটেস বিভাগের ওমোয়া পৌর এলাকায়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বাংলার নবজাগরণের পথিকৃত সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রামমোহন রায় সমাজকে কুসংস্কার, অন্ধবিশ্বাস ও বৈষম্যের বিরুদ্ধে উদ্বুদ্ধ করে তুলেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, তিনি সতীদাহ প্রথার মতো অমানবিক রীতি, কুসংস্কার এবং সামাজিক কুপ্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন, যার ফলে আধুনিক ভারতের ভিত্তি আরও সুদৃঢ় হয়েছিল। হুগলি জেলার খানাকুলে রাজা রামমোহন রায়ের জন্মদিন উপলক্ষে তাঁর জন্মস্থান খানাকুলের রাধানগর থেকে বসতবাটি রঘুনাথপুর পর্যন্ত এক শোভাযাত্রার আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আজ দেশজুড়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপন করা হচ্ছে। জীববৈচিত্র্য বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর 22 মে এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের এবারের মূল ভাবনা, অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট। এই উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব পৃথিবীর সব জীবের জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ গড়তে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত সফররত সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোল ক্রিস্টোডোলিডেসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক, বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত, দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার অঙ্গীকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, বিকেলে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। অনুপ্রবেশ, মাদক অস্ত্র, মানব পাচার রুখতে সীমান্তে বিস্তৃত ও সুসমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। দিল্লি হাইকোর্ট উমর খালিদকে 3 দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ভারত পথিক বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকীর উদযাপন। খবর শেষ হল।
1: বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠানমালা। এখন রয়েছে আধুনিক গান, শুনবেন মান্না দের কণ্ঠে।

বসে আছে অথচ ফাগুনের রোদ।

0: ততক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন বিভিন্ন বাংলা ছবি থেকে নেওয়া গান আকাশবাণী কৈলাসহর। এখন বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: শঙ্কর জয়কিষণ কা সঙ্গীত।

যতক্ষণ শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে ছটায় রয়েছে ঘর গৃহস্থির আসর, সন্ধে সাতটায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সাতটা বেজে ৩৫ মিনিটে পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত ৮টা বেজে ৩০ মিনিটে রয়েছে অনুষ্ঠান গুলমহর, রাত ৯টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। মিশ্র গানের অনুষ্ঠান শুনবেন রাত ৯টা বেজে ১৫ মিনিটে, ৯টা বেজে ৩০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত ১০টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ১০টা বেজে ২০ মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ, ১০টা বেজে ৩০ মিনিটে অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতাবন্ধু শুনলেন এই অধিবেশনের পরবর্তী

0: নমস্কার দাদা।
1: নমস্কার
0: দাদা, আমরা এখন কোন গ্রামে আছি?
1: আমরা আছি মনুবিলি।
0: মনুবিলি কেটে হিদলিনি,
1: হিদলি জড়ায়,
0: হিদলি জড়ায়। এটা মনুবিলি পঞ্চায়েতের আন্ডারে?
1: হ্যাঁ, পঞ্চায়েতের আন্ডারে।
0: তো আপনার কেটা জন্মধর্ম কেটে এখানে নেই?
1: আমরা তো জন্মধর্ম এখান থেকে, সারা বছর থেকে ওই মা বাবা থাকতে এইখানে। আমরা বাবা তারও জন্ম ওইখানে।
0: আপনার বাবার জন্ম ওইখানে? মোটামুটি 100 বছর জীবন একদা?
1: এটা 100 হয়েছে। আমরা বাবা ব্রিটিশি মানুষ, তারা মানে আগের তালগুড় জায়গা।
0: আমার
1: মোটামুটি
0: আপনি বিভিন্ন রকমের খেত কৃষি করলা?
1: করটা আমরা তো মানে খেত কৃষি রূপে জীবিকা, চাকরি চুকরি নাই।
0: তো এই হিসাবে
1: আপনারা
0: আপনার
1: হয়েছে? মোটামুটি খারাপ না। আমরা আমরা তো মানে খামলা গুলা খুব কম লাগাই। আমরা খামলা কম লাগাই, আমরা নিজেরা যতটুকু সাধ্যের ভিতরে থাকে ততটুকুই করি, মানে খাওয়ার বুঝ করি।
0: আচ্ছা, তো সাইলদান মোটামুটি ভালো হয়েছে?
1: ভালো ভালো হয়েছে।
0: তারপরে বাস্তু হতে কি
1: বাস্তু হতে আবার প্রথম দিলাইলো খরা, এবার দিলাইলো বৃষ্টি। বাস্তু হতে বেশি সুবিধা হয়েছে না? আবার
0: মোটামুটি আপনার ভালো হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা, ওখান তো আপনার
1: সময় ওখান আমরা একটা মানে এইদিকে মানে মাঠে গরু ছাগলের একটা সমস্যা। আমরা যারা কৃষি কাজ করি সবাই আলাপ করছি যে সবাই একখানি দুইখানি খেটটা করে তো বন্ধটা গরু বাছুর বন্ধ হইব। এমনি একলা করলে তো গরু বাছুর যাওয়া করে খাইলাই এলে সবার লোক আলোচনা করছি সবাই কর্ম কর্ম।
0: বান্দর
1: আছে, বান্দর সবাই মিলিয়ে ডাকাইলে একটু রক্ষা হয়।
0: আমরা
1: কিছু শ্রীপদ্ধতিও করি, কিছু নর্মালও করি। আগে তো আমরা খেসি আলি লাগাইতাম, 5-6 ফালি দান আলি লাগতো। এখন বর্তমানে 2-3 ফুরা আলি উইলি আর লাগে না।
0: লাগে না, কারণ এখন তো আপনার শ্রীপদ্ধতি হলে তো খানি প্রতি 1 কেজি।
1: আর এমন নর্মাল লাগাইলেও অত আলি লাগে না। এখন দুইটা একটা লাইন হয়ে লাগাইলে মানে দানও খারাপ হয় না,
0: দানও ভালো হয়।
1: আমরা তো হইতাম আগে গুছাত ধরে যত দিবাই অত দান হইব, গণ করে লাগাও। এখন এই পদ্ধতি নাই।
0: এখন ব্যাপার হয়েছে, এখন তো আপনারা বুঝতে পারছেন যে খালি গুছাত দিলে হইতো
1: না,
0: কারণ এখন গুছা বাড়ইব
1: বাড়ইব। আর একটা বয়স আছে আলির, একটা যখন যদি আমরা আলির বিশ্রাতি যদি আলির বুড়া হলিলাম, তার যে ড্যাম টাম বাচ্চা কাচ্চা দিতে, তার এই সময়টা তো বিশ্রাতেই শেষ করলে এলে একটু তাড়াতাড়ি অল্প বয়সে দান লাগাইলে মানে সারা করে ড্যাম টাম
0: দেয়। আপনার কইছে 12-15 দিনের সারা আপনারা লাগাই দিতে? এক গাছা করে লাগাইলে
1: আগে তো
0: গাছা না হইলেও আছে, 2 গাছা দিলেও।
1: আগে তো মানে মানুষকে বুড়া আলি লাগাই।

0: আমরা মধ্যে মধ্যে যাই, আমরা তো বিশুষ একটু আনা লাগে, ওষুধপত্র আনা লাগে যাই। আর এমন তো ওই যে গড়কুটুরে আসরে যে রেডিও দেও তাও আমরা লক্ষ্য করি,
1: মাঝে মাঝে শুনবেন আপনি?
0: শুনি।
1: আচ্ছা, তো এখানে মধ্যে আমরা তো বিভিন্ন এক্সপার্টরা আইয়া তাহলে আলোচনা
0: করুন, বিএলডব্লিউ আয় আইয়া পরামর্শ দেয়, এমন করো এমন করো, বা তারা অনেক সময় করে সরকার থেকে একটু লোন লো, লোন লইয়া করো, লোনও দেওয়া সরকার দেয় বিভিন্ন স্কিম।
1: এমনি আপনার ইয়ে পাইনি ওই যে কৃষি সম্মান, যে
0: কৃষি সম্মান আমি পাইতাম, পাইতো বাবাই পাইতো, এখন এটা যে আমরা এখন তো বাবার মরা ভরে
1: বর্ষাকালীন সবজি আপনার কিতা আছে এখন?
0: বর্ষাকাল এখন তো এবার খুব বেশি সুবিধা হয়েছে না, আর যা লাগাইছিলাম এটা ও কিছু করলা লাগাইছিলাম, করলা কিন্তু বৃষ্টি সহ্য করতো না, এটা লালুয়া মরি গেছে।
1: ওই যে কদিন আগে যে বৃষ্টি হইলো
0: মরি গেছে,
1: মানে এটার লাগে আপনার পুরাই মরে গেছে?
0: পুরা মরে গেছে, একটু নিশা যে গাছ ছিল, বৃষ্টি হয়ে গেছে আমার লাগে মরি গেছে,
1: আর জল বুঝে জমে গেছে,
0: জল জমে গেছে। আর করলায় কিন্তু এমনি জল সহ্য করতো না, জিঙ্গা করলা মরিচ তিল এটা জল সহ্য করতো না, একটু জল হইলেই মরি যায়, দেড়েশ আবার জল সহ্য করতে পারে, দেড়েশ বাসে
1: দেড়েশ আছে নি আপনার?
0: আছে আছে।
1: মোটামুটি কিছু বারোয়
0: বারোয়
1: আপনার এখানে তো আপনার যেহেতু বান্দরের উপক্রম, যেহেতু আপনার
0: দেড়শটা একটু খায় কম,
1: লঙ্কাও হয় না, তেমনি মুখি সুখী লাগাইছেন?
0: এবার মুখি লাগাইতাম পারছি না, মুখির বীজ ছাড়ি গেছে, বীজটা ফসি গেছে, এবার আর বীজ আনতাম পারছি,
1: আবার নতুন হয়ে লাগাই
0: না, নতুন করে এখন এবার খুব মুখি বীজ হইলো, বাজারে বীজ মিলে বীজ হইতাম, পালা মিলে না, মানে খাজল টজল মিলে, তো এবার মুখি খাইয়া যারা লাগাইছে বালা মুখির বীজ খাইয়া দেখিয়া আমি তার কথা,
1: আপনার গ্রামের মধ্যেই দেশি আমি আছে লাগাইছেন, বহুত বিশ্রাম মুখি লাগাইছেন,
0: লাগাইছেন এরা কাছ থেকে আমি আনমু লাগাইছি না। এবার মুখি সিজনে মুখির আমি কিছু আনিলি, মু তার মাটি সাটি মিলাইয়া আমার 50 কেজি দিল, বড়টি আমি খাইলি মু ছোটটি বিষ রাখি দিন।
1: তো এমনি একটা সুবিধা আছে যেমন মুখি, কিন্তু যদিও মুখি আপনার একটু সময় লাগে, হইতে 5-6 মাস লাগে যায়
0: লাগেলেও মুখিটা ভালো।
1: হ্যাঁ, অন্তত যে বিষরাতে মনে হয়
0: মুখি তো অন্য সবজি থেকে খাটনি কম। হ্যাঁ, কোন মাটি দিয়ে একটু গোবর উবর দিলে, দুইবার মাটি দিলে ভালো, আমরা কই আর মাসে আষাঢ় মাসে একটু মাটি সাফা মাটি দিলেও একটু ভালো হয়।
1: হ্যাঁ, যাতে হেঁটে দরে বেশি
0: দরে বেশি।
1: আচ্ছা, তো এবারে মোটামুটি আপনি তো ক্ষেত কৃষি দীর্ঘদিন ধরে করলা, তো ওখানে এই যে ক্ষেত কৃষিতে আপনারা কোনো ফারাক কুড়াক দেখলানি, আগেও করছেন বা ওখানেও করলা?
0: ফারাক বলতে কি তা আগের থেকে এখন মাটি তো উর্বরতা কমিছে আর গিয়া, আগে তো পাহাড় জঙ্গলের গোড়ান খাইতো আমরা মাঠও, এখন তো ডেন ডান ইয়া মানে গোড়ানটা জাগি ডেনে ডেনে মানে উর্বরতাটা কমি গেছে, আগে তো ডেন ডেন আসলো না, নালা খালা আসলো না, জলটা তো সুত করে নামি যাই নদীর, আগের তো মনে হয় পাহাড়ের জল আইতো জমিনে পড়তো একটা আমরা কইতাম ফলি উর্বরতা হয়, অন্ত এটা নাই, যেমন আগে 17 মেয়ের আওয়ারও বিভিন্ন ধরনের ফসল ফুলছে, যেমনে লাগাইছে তেমনি হয়েছে, অন্য বানও আইতো ফসল সবজি ফসল খুব কমে গেছে, ধান ফসলটা হয়
1: ধান হয়
0: ঠিক
1: আছে, আপনি জৈব সার দিয়া করতা? কারণ ওই যে মাটির যে শক্তিটা এটা ফিরিয়ে আনার লাগে জৈব সারের কথা কইছে আর কি। তো যাই হোক, আপনার দীর্ঘদিনের খাস করা অভিজ্ঞতা আপনার যথেষ্ট আছে। তো তো আমি বর্ষাকালীন সবজি তো তেমন আপনার আর সুবিধা এবার হয়েছে না, মানে এই যে বৃষ্টিটা দিল যে এই বৃষ্টি কিন্তু আপনার খুব ক্ষতি করছে না?
0: এখন বৃষ্টি যে দেওয়া ক্ষতি বলতে এখন আমরা

0: তো ধান খাতের পরিস্থিতি নেওয়া লাগবে।
1: হুম হুম হুম
0: কখনো অনেকেই মানে যারা বেড়ার ভিতরে উত্তর আসছে
1: হুম
0: তারা
1: হুম
0: তখন সবজি তো তো মাইক গেছে
1: হ্যাঁ
0: চার্জ দিয়ে দিয়ে থর
1: হ্যাঁ
0: ধান লাগাই দিই।
1: হুম হুম হ্যাঁ ওখান তো আউশের সময়ও
0: হুম
1: তো আউশের লাগে তো এই বৃষ্টিটা ভালো হয়েছে।
0: ভালো হয়েছে
1: হুম
0: ভালো হয়েছে।
1: এখন তো মোটামুটি আপনারা আলি বালাইয়া
0: হুম
1: লাগাইবার সময় আইছে। হ্যাঁ
0: যেমন বিভিন্ন ধরনের ধান আছে
1: হুম
0: অনেকের জায়গা রেডি করে লিছে ফালাই দিব সায়না টায়না
1: হুম
0: কিতা কিতা কাবিরি টাবিরি
1: হুম
0: আছে
1: হুম
0: ফালাই দিব আলি।
1: হুম তো আপনি যে ওই যে আউশ যে আপনি যে লাগাইবা এটা কি ধান লাগাইবা
0: আমরা
1: এটা ব্লকের অপেক্ষা করবা আনি না আপনি নিজে?
0: ব্লকের বীজ অপেক্ষা করে হয় না, ব্লকের বীজ সময় মতো আইতো নাই,
1: হ্যাঁ
0: ব্লকে গেলে কবে বা এটা সরকারি সাপ্লাই
1: হুম
0: কবে আইব কবে না তোমার গ্যারেন্টি আমি দিতাম পারতাম না,
1: হুম
0: যেদিন আইব এদিন তুমি আমরা কইতাম আইছে
1: হুম
0: তখন ফাই যায়।
1: হুম
0: আর ব্লকের সবসময় আমরা মিটিং মিছিল আমরা কথাটা কই
1: হুম
0: ডিপার্টমেন্টের বড় বড় অফিসাররা আয় তে আমরা
1: হুম
0: 20টা তাড়াতাড়ি আওয়ার লাগে,
1: হুম
0: এটা তো এক জায়গার থেকে আয় না
1: হুম
0: বিভিন্ন জায়গাতে স্টোর থেকে ওই স্টোর স্টোর থেকে ওই স্টোরে আয় একটু সময় নেই গিয়া
1: হুম তো ওখানে আপনারা মনে হচ্ছে সেই জন্য আপনার ঘরের ওই আপনার
0: বীজ।
1: যে বীজ আছে
0: হুম
1: ওইটা দিয়ে করবো। তো দান এটা কিতে দান হইব আপনার যে আউশ লাগাইবা?
0: আমাদের লিটারে ক ইয় নরেন্দ্র
1: নরেন্দ্র।
0: নরেন্দ্র
1: আচ্ছা এটা কিন্তু আগে করছিলা
0: করছি
1: কিরকম এটা এটা
0: ধান খারাপ হয় না মানে নরেন্দ্র আলিটা উঠাইতে একটু কষ্ট হয়
1: কিরকম?
0: মানে আলিটার শিকড়টা একটু শক্ত
1: হ্যাঁ
0: মানে একটু নিচে দিয়ে যায় তুলতে একটু কষ্ট হয়।
1: আচ্ছা আচ্ছা
0: ধান ভালো হয় 2.5 মাসে 3 মাসে আই পড়ে,
1: 2.5 মাসে 3 মাসে আই পড়ে অথচ দেখুন এই আউশ ধান কিন্তু সবে করতে চায় না
0: না
1: কিন্তু।
0: করতে চায় না
1: হ্যাঁ
0: কারণ ওই যে বৃষ্টি বাদল মারা ঝাড়া দিতে একটু কষ্ট
1: হ্যাঁ
0: আর গরু ছাগলের সমস্যা লাগিয়া
1: হ্যাঁ
0: মানে একটু করতে চায় না, যারা একটু বেড়া ছাড়া আছে
1: হ্যাঁ
0: বা মারা ঝাড়া লোয়ার ব্যবস্থা আছে এরা বেশি করে
1: অথচ কিন্তু এটা কিন্তু ফাঁকে কিন্তু হয়ে যায় কিন্তু।
0: ফাঁকাও হয়
1: হ্যাঁ
0: বা আমার জায়গাটাও আরো
1: হ্যাঁ
0: ও এমনি তো পরিত জঙ্গল লাগি যায়
1: হুম
0: ঘাস ফাত হইয়া
1: হুম
0: থাকে। আর এই ধানটা খাটিলে বেশি না 2-4 দিল 3-4 দিলেও ধান লাগানি
1: হ্যাঁ
0: যায় কারণ বেশ ধানটা তো জমিনটা তো হস করা থাকে ফেক
1: হ্যাঁ
0: থাকে
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তখন নেড়াটা হস্ত লাগাই দো।
1: হুম আবার দেখুন যারা গরু টরু আছে
0: হুম
1: তারা কিন্তু খেরও পাইলো।
0: খেরও ফাইলো গরুরও একটা খানি
1: হ্যাঁ
0: ও
1: কুড়াও পাইলো মানে গরুও ফালতো ভালো ঠিক মতো।
0: বললো এখন বর্তমানে আমরা এলাকাত নাই ইউনিয়নে এলাকাতে দেখলাম
1: হুম
0: ধান তেকিয়া তারা আর কই বন কয় আমরা কই খে
1: হুম
0: তারা সম্মান বেশি
1: হুম
0: তারা তো গুড়ার থেকে কাটিয়া বন বেছে এবং কুড়ার এখন যে দাম
1: হুম হুম হুম
0: বর্তমানে 125 টাকার টিন হয়
1: হুম
0: আমরা কেন টিন চলে
1: হুম
0: বাইরে তো কেজি হিসাবে বিক্রি হয়
1: হুম হুম
0: গরু বাছুর ফালতুলে শুয়ার মোহর ফালতুলে ভুষির দরকার
1: হুম
0: আমরা কই কুড়া
1: হুম
0: বাইরে কয় বুসি।
1: হুম তো যাই হোক তো ওইটা লেগে হয়েছে যে আউসারটা অনেকেই করতে চায় না খালি বায়না বাহানাটা করে যে এই করেন না আমি করতাম নি। তো সবে যদি আপনার এই কথা হয় তো তো আপনার দান হইতো নয়।
0: না আমি সবার লগে আলাপ করতাম আমরা যা
1: হ্যাঁ
0: আছি কৃষক বন্ধু সবাই রসি ভাই যা ফারো
1: হুম
0: একখানি দুইখানি
1: হুম
0: দেড়খানি খর
1: হুম
0: কলে মাঠটারে গরু বন্ধ হইব
1: হুম
0: বান্দর বন্ধ হইব ছাগল বন্ধ হইব আমি সবার লগে আলাপ আলোচনা করি ওই বাজার হাটের ফাইজে একে অন্য লগে আলাপ করি সবাই কর হয় হয় তো এর ভিতরেও আমি আরো বেশি জোর দিমু তখন তো বর্ষা হয়ে গেছে এখন কিতারি পরিস্থিতি লও সবাই রকম
1: মানে এখন প্রস্তুত হও কারণ
0: হ্যাঁ
1: এখন তো মাঠে জল তো আছে।
0: জলও আছে প্লাস আলি টালির যে সমস্যা থাকে একে অন্য বীজ ডাল লইয়া ফালো দেখো আলি একটু বেশি হলো আমি নিমু হ্যাঁ নিব
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: এটা আলাপ আলোচনা
1: না
0: করে
1: এরকম কইটাই তো আপনার
0: হ্যাঁ ওইটাই।
1: তো আর একটা কথা কই মোটামুটি দেখলাম আপনার বাড়িটা যে পাশে দেখলাম একটা ফুসকুন এই ফুসকুন কিন্তু মাছুদ আছে না আপনার?
0: পুষ্কুন অকল নাইটে শুকো আমরা কেন বালু নিচে দিয়েছো নদী ছড়া আছে জল টানি যায় তো আমরা আমরা মোটামুটি ফালাই অল্প মাছ খানের বুঝ
1: তো এতিয়া আমার মনে হয় এই ফুসকুনিটা আপনার রাখিও মনে হয় পারতে নাই বলেন
0: না নাই কোন গপ্ত হয়ে গেছে কারণ বড়াইতে গেলে তো প্রচুর টাকা দরকার যত যেমনি আছে এমনি তা বর্ষার সময় তো জল থেকে আর সুস ফালা যায় বর্ষার সময় থাল বাসনও ধোয়া যায় থাক বড়াইয়া লাভ নেই পয়সা দিয়া যেমনি আছে এমনি থাক
1: কিছু মাছুজ ফলানি যায়
0: কিছু মাছুজ ফলাই লোকাল মাছুজ আমরা যে জমিনে জমিনে ফাই মাগুরে বাচ্চা ইচ্ছা কইর বাচ্চা ইচ্ছা ইচ্ছা ফালাই তো বর্ষা থাওয়া যায়।
1: তো মোটামুটি আপনি তো এমনি তো দেখলাম আপনার বাড়িতে প্রচুর দেখলাম সুপারি গাছ আছে।
0: সুপারি গাছ আছে সুপারি তো ওই যেন এখন ফসল একটু কম ধরে টাওয়ারের লাগিয়া
1: টাওয়ারের লাগিয়া
0: একটু কম ধরে মানুষে কয় আর কি
1: আচ্ছা
0: আবার দেখি টাওয়ার কিনারাও বালা বালা সুপারি ধরে এটা কিছু জাত দিও আছে, মাটি দিও আছে, সব জায়গা
1: ফসল খুব পুরানো গাছ না,
0: এটা পুরানো গেছে বা নতুন লাগাইছি, তা উঠে উঠছে।

0: আমরাও কিছু খাসা খালো বেশিলে বস্তা হিসাব,
1: আচ্ছা আচ্ছা,
0: আর কিছু খানির বুঝ থাকে।
1: মোটামুটি কিরকম বা আগে যে বেচেন কিরকম কত টাকা?
0: আমরা এটা আমরা বেশিলে 1200-1300-1400-1500 পার্টি তো বিভিন্ন ধরনের পার্টি আয় বিভিন্ন এলাকার, ঠিক আছে।
1: যাই হোক, এটাও কিন্তু আপনার একটা এক্সট্রা একটা ইনকাম
0: বা একটা গাছ সুপারি গাছ ছড়াইতে হলে 10 টাকা নেই গেছে। আমরা এটা ফাড়লাম না, থুকাইলে লতারা তারা ফাড়িয়া তারা
1: তারা সবকিছু তারা করে,
0: তারা করো আমার কিছু হল।
1: আচ্ছা,
0: তারা বস্তা পেকিং করবো আমি দেখো আমার টাকা দিলে শেষ।
1: এটা তো আপনার জায়গাতেই টাকাটা দিলে,
0: টাকা দিলে
1: এমনি গাছ আমরা কত টাকা আছে আপনার?
0: গাছ না হইলেও 200-300 গাছ আছে। সুপারি গাছ হইলো বেশি উচ্চ লম্পা হইলো তুফানে কিছু ভাঙ্গি ভাঙ্গি ফেলাই দেয়। সুপারি গাছ 2-3 বছর পরে পরে আবার লাগাইতে লাগে।
1: তো আপনার তো জায়গার প্রতিষ্ঠান তো ভালো আছে, আপনারা লাগাইন না?
0: লাগাইছি কিছু আর আরো লাগাইমু আস্তে আস্তে।
1: এটারও তো সারা আপনার সরকারি ভাবে পাওয়া যায়? আপনি
0: সরকারি সারা এটা আমরা যাই না, তারা কয় এটা বাগান করার লাগে। তো বাগানত এই ধরনের আমার জায়গা পুরান গাছ আছে, নতুন গাছও আছে, বেশি দিয়ে দেনা হচ্ছে খোলা জায়গা চায়, টিল্লার জায়গা চায়, টিল্লার জায়গা তো আমার নাই, টিল্লার জায়গা তাইলে তারা বাগান করার লাগে দেয়। সুপারি বাগান, লেবু বাগান এটা দেয়, রাবার বাগান, চা বাগান,
1: লেবু বাজারও ওখানে গোটা 10-15 টাকা চলে
0: সিজন ভাই, সিজন ভাই আর দাম আছে, সিজন গেলে কিছু লেবুর দাম
1: নাই যে ঠিক আছে, কিন্তু আগে যদি উঠাইতে পারবেন আপনার তো দাম পাইবা।
0: এমনও মানুষ আছে লেবু দিয়ে বহুত উন্নত হরের জবান, তারা লেবু গাছের 10 বছর জল ব্যবহার করে গাছের
1: এবং সারা বছরই লেবু ধরার
0: ধরার কলম করতে লাগে।
1: আপনার এখানে তো দেখলাম তো প্রচুর লেবু,
0: লেবু আছে। এটা আমরা বাজার বাজার নেই, আমরা গ্রামের মানুষ এমনি এমনি নেয় বাইটটা বাইটটা খায়।
1: লেবু যে দাম ওখানে কমছে না, কিন্তু ওখানে মোটামুটি 10 টাকা গোটা হয়,
0: 10 টাকা গোটা। তখন লেবুটা হইলো ওই খাগজি লেবুটা, আর ফাতি লেবু কিন্তু ওখানে তার খাওয়ার যোগ্যতা উঠছে না।
1: এটাও ঠিক আছে, এর মধ্যে এটা যারা আগে বা 12 মাস ধরে বা জলের সুবিধা আছে তারা হয়তো বার করতে পারিলে
0: আর আছে কত গুণ লেবুর খরচ আছে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া।
1: এটা তো সবকিছুরই তো
0: আপনার
1: যাই হোক, আপনার অনেকক্ষণ কথা হইলাম, ভালো লাগলো। যাতে আপনার খেত কৃষি যাতে আরো দিন দিন যেতে পারে আমরা এটা চাইমু।
0: নমস্কার,
2: আশা করি আপনারা সকলেও ভালো আছেন, আর ভালো থাকাটাই আমরা চাই। আশা করি কৃষিক্ষেত্রে আপনারা যত্ন আত্মি শুরু করে দিছেন আউশ ধান লাগানির লাগি।

0: আচ্ছা,
1: যত্নর পড়লে রত্ন,
0: রত্ন। তো যাই হোক, আপনাদের অনেকক্ষণ কথা হইলাম, ভালো লাগলো। যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আরো দিন দিন যেতে পারে, আমরা এটা চাইম।
1: নমস্কার।
2: আশা করি আপনারা সকলেও ভালো আছেন, আর ভালো থাকাটাই আমরা চাই। আশা করি কৃষিক্ষেত্রে আপনারা যত্ন আত্মি শুরু করে দিছেন আউশ ধান লাগানির লাগিয়া। যে সমস্ত জায়গাতে জল আছে, জলসেচের ব্যবস্থার সুবন্দোবস্ত আছে, আপনারা অবশ্যই আউশ ধান চাষ করেন। আবার অনেকে আউশ ধান চাষ করার পরে রবি মরশুমের দিকে আপনারা যাইন গিয়া রবিতে বিভিন্ন রকমের ফসল আপনারা চাষ করেন, খুব ভালো কথা। সবার কাছে আমরা অনুরোধ করি আর আপনারা আউশ ধানের চাষ করেন। বর্তমান সময়ে লাল চালের কদর কিন্তু খুব বাড়ছে, আর বিভিন্ন রকমের সুযোগ সুবিধা কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আপনারা ফাইদা, আর কৃষি বিজ্ঞান কেন্দ্রের দাদা দিদিমণি তারা আপনারা রে মাঠে আইয়া দেখাইয়া দেরা কোন ফসল কর্তা, কীভাবে কর্তা এবং কি করলে না করলে আপনারা অধিক লাভ পাইবা। বর্তমান সময়ে আপনারা অনেকেই অয়েল পামের চাষ শুরু করছেন, খুব ভালো কথা। মাঝামাঝি যে সময়টা আছে অয়েল পাম্প না আওয়া পর্যন্ত আপনারা অবশ্যই অবশ্যই মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে বিভিন্ন রকমের মশলা জাতীয় ফসল অবশ্যই চাষ করেন। মশলা জাতীয় ফসলের মধ্যে আদা হলুদের লগে লগে আপনারা কিন্তু গোলমরিচও লাগাইয়া মাঝামাঝি সময়ে আরেকটা ফসল ঘরে তুলতে পারেন। এই সময়ে মরশুমি ফল আইছে, আর মরশুমি ফল আমরা সবাই মিলিয়া খাইম। কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবা যে আমরার এই সমস্ত অঞ্চলে যে আম্রপালি গাছ আছে বা আম্রপালি যে আম আমরা আগামী দিন খাইম, সেই আমটা যাতে ভালো থাকে এই দিকে দৃষ্টি দেওয়া। এই বছর ফাইলাম, আগামী বছর ফাইলাম না, তাইলে কিন্তু ওই তো নাই। ফসল তোলার পরে গাছ কিন্তু কলম করিয়া অর্থাৎ খাটিয়া দিতে লাগে, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কিন্তু আপনারা এই কাজটা করবা। জায়গার নাম আমরার কয়লা শহর, কলা বেশি পাওয়া যায়, কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করি কলা পাওয়া গেলেও অনেকেই বিভিন্ন সময়ের ওষুধ বিষুধ মিশাইয়া কলা ফাঁকিয়াইয়া বাজারও বিক্রি করা। আপনার কাছে অনুরোধ, আপনারা এই ধরনের কাজ করবা না, কারণ কলা সবাই খায় শরীর রক্ষার লাগিয়া এবং তাৎক্ষণিক শক্তি আমরা পাই কলা খাইলে পরে। এর লাগিয়া সবার কাছে অনুরোধ, আপনারা অবশ্যই এই কাজ থাকিয়া বিরত থাকবা। সঙ্গে অনুরোধ করি আর দপ্তরের সহায়তা নিয়ে আপনারা কলা বাগান তৈরি করুন, সঙ্গে অন্যান্য ফসলেরও কিন্তু চাষবাস করতে পারা। আপেল কুল বা বড় জাতের পেয়ারা আপনারা চাষ করতে পারেন, সঙ্গে একটা আমরার চাষও কিন্তু আমরা এখানে ওর বাজারে কিন্তু খুব বেশি দামে বিক্রি হয়। সুতরাং এই সমস্ত ফসল চাষ করিয়া অধিক লাভ ঘরে তুলতে পারেন। সঙ্গে আপনারা যারা টিলাভূমি আছে সেই টিলাভূমিতে আমলকি, বহেরা, হরিতকি, তেজপাতা ইত্যাদি গাছ লাগাইয়া আরও আয়ের ব্যবস্থা আপনারা করতে পারেন। কৃষিক্ষেত্রে মাত্রাতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার করবা না, কারণ এর কার ফলে আমরা দেখি আর যে আগে যে আমরা ডরি ফারণ ইত্যাদি ফাতে যে ছোটো প্রজাতির মাছ পাইতাম, এই মাছগুলি কিন্তু বর্তমান সময়ে অনেকটাই শেষ হয়ে গেছে গিয়া। বর্তমানে বাজারে আমরা গেলে পরে দেখি বাজারে গুতুম মাছ খুব চড়া দামে বিক্রি হয়। এই মাছটা যাতে সঠিকভাবে থাকে বা মাছের অন্যান্য যে সমস্ত প্রজাতি আছে এই প্রজাতি যাতে থাকে, তার জন্য আমরা কৃষিক্ষেত্রে মাত্রাতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার বন্ধ করতে হইব। আশা করি আপনারা এই কাজটুকু করবা, করলে পরে আমরা সবাই উপকৃত হইব। নদীতে অপদ্রব্য ফালাইয়া মাছ ধরবা না, নদীর মাছ ধরিয়া কিন্তু অনেকে জীবিকা নির্বাহ কররা। বর্তমান সময়ে আমরার যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে তার কারণে তার ফলস্বরূপে আমরা দেখি যে ব্রিজের আশপাশে অনেকেই মানে নদীর উপরে দিয়ে যে সমস্ত ব্রিজ গেছে বা যে সমস্ত ব্রিজ নদীর উপরে তৈরি করা হয়েছে।

আশপাশে কিন্তু নদীতে ধরা মাছ সন্ধ্যার সময় বা বিকালের দিকে অনেকে বইয়া বিক্রি করেন, তারা জীবিকা নির্বাহ কররা, তারার জীবিকা যাতে স্বাভাবিক থাকে এই দিকটা লক্ষ্য রাখা কিন্তু আমার আপনার সবার কর্তব্য। আশা করি পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সবাই আসি থাকমু, নদীতে যাতে কেউ শৌচকর্ম না করে এই দিকটা সুনিশ্চিত করবা, তাতে করিয়া জল দূষিত হইত নাই, জল দূষণ না হইলে জল বাহিত বিভিন্ন রোগের হাত থেকে কিন্তু আমরা নিস্তার পাইমু। রাত্রেবেলা মশারি টাঙাইয়া অবশ্যই অবশ্যই ঘুমাইবা, কারণ মশার কামড়ে যাতে ম্যালেরিয়া রোগের সৃষ্টি না হয়। আশা করি আপনারা এই দিকটা একটু ঠিক রাখবা, লক্ষ্য রাখবা, বাড়ির বয়স্ক যারা আছেন তারার প্রতি যত্নবান হইবা, মা মাসি দিদি বৌদিরার প্রতিও যত্নবান হইবা, মা মাসি দিদি বৌদিরা যাতে সুস্থ থাকুন তার জন্য পরিমিত সুষম খাবার তারা যাতে খায়, এদিকটা কিন্তু বাড়ির পুরুষ সদস্যরা লক্ষ্য রাখবে।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আইজ আবারও আইলাম আসরে। তে আসরে আজকে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু।
1: নমস্কার।
0: তো আপনার পরিচয় খান, আপনার মুখেই দিন।
1: আমার নাম সুরজ দে, আমি কৈলাসহর ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার অফিসে অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার পদে কাজ করছি।
0: তে আজ আপনি কিতা আলোচনা করব আমরা আসর?
1: আচ্ছা, আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সেন্ট্রাল স্পন্সার্ড স্কিমের একটা স্কিম আছে, যেটাকে আমরা আত্মা বলে থাকি, এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি, যেটা ন্যাশনাল মিশন অন এগ্রিকালচার এক্সটেনশন অন ট্রেনিং এই স্কিমের আওতায় আসে। সেটা নিয়ে আজ একটু আলাপ আলোচনা করব। তার মধ্যে আমাদের বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে, তো কৃষকদের সেটা জানলে তারা বিভিন্ন সময়ে যেসব চাষাবাদ করবেন সেই চাষাবাদের ক্ষেত্রে উন্নতি হবে।
0: আচ্ছা, আলোচনা শুরু করুন।
1: আচ্ছা, আত্মা যে একটা এজেন্সি সেটা হচ্ছে এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি। সেটা আমাদের ত্রিপুরার ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট রান করে, এবং এর যে ফান্ডিংটা হয় সেই ফান্ডিংটা হয় 90:10 রেশিওতে। অর্থাৎ 100 টাকার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় 90 টাকা এবং স্টেট গভর্নমেন্ট দেয় 30 টাকা। তো এই স্কিমের বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে, যেমন আমরা করিয়ে থাকি ট্রেনিং অফ ফার্মারদের আমরা ট্রেনিং দিয়ে থাকি। সেই ট্রেনিংয়ের 2টা ধরন আছে, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনিং, আর একটা হচ্ছে ডিস্ট্রিক্টের বাইরে গিয়ে ট্রেনিং, যেটাকে আউটসাইড অফ দ্য ডিস্ট্রিক্ট বলে থাকি। উইদিন ডিস্ট্রিক্টে যেই ট্রেনিংটা হয় সেটা 2 দিনের হয়, এবং ডিস্ট্রিক্টের বাইরে যেই ট্রেনিংটা করানো হয় সেটা টোটাল 5 দিনের ট্রেনিং হয়ে থাকে। তারপর আরেকটা হচ্ছে এক্সপোজার ভিজিট, অর্থাৎ আমি একটা জায়গায় গেলাম, গিয়ে পরে ওই জায়গাতে কী ধরনের কৃষক বন্ধুরা কী চাষাবাদ করছে, কী ধরনের টেকনোলজি ইউজ করছে, সেই টেকনোলজিটা দেখে আমি আমার জায়গায় এসে, আমি আমার গ্রামে এসে সেই টেকনোলজিটাকে এখানে এসে করলাম, যেটাকে আমি অ্যাডপ্ট করলাম। তো এটাকে আমরা এক্সপোজার ভিজিট বলে থাকি। তো এক্সপোজার ভিজিট আমরা 3 ধরনের করিয়ে থাকি, একটা হচ্ছে ডিস্ট্রিক্টের ভেতর, একটা হচ্ছে ডিস্ট্রিক্টের বাইরে, এবং আরেকটা হচ্ছে পুরো রাজ্যের বাইরে।
0: আচ্ছা,
1: তো কিছুদিন আগেও আমরা ICAR বোরাপানি উমিয়াম যারা শিলং, কিছুদিন আগে আমরা কৃষক বন্ধুদের নিয়ে সেখানে গিয়েছিলাম, এবং ওইখানে ওই শিলং এবং বোরাপানিতে যে কৃষকরা কী ধরনের কাজ করছে, কী ধরনের টেকনোলজি ইউজ করছে, ন্যাচারাল ফার্মিং কীভাবে করছে, অর্গানিক ফার্মিং কীভাবে করছে, সেইগুলি দেখে আমাদের এখানে অনেকজন কৃষক অনেক সেই প্রসেস ইয়ে করে করছে।
0: আচ্ছা,
1: তো তার জন্য আমরা কিছু টাকাও কৃষক বন্ধুদের জন্য খরচ করে থাকি। সেটা হচ্ছে উইদিন দ্য ডিস্ট্রিক্ট যে ট্রেনিং প্রোগ্রাম, সেক্ষেত্রে একদিনের জন্য এক্সপোজার ভিজিটটা হয়, সেক্ষেত্রে 250 টাকা করে পার কৃষককে আমরা দিই, এবং আউটসাইড অফ দ্য ডিস্ট্রিক্ট যেটা আছে সেক্ষেত্রে আমরা 1000 টাকা করে দিই, এবং আউটসাইড অফ দ্য স্টেট বা স্টেটের বাইরে যেটা সেটাকে আমরা 7 দিনের জন্য করে থাকি, সেক্ষেত্রে আমরা কৃষক বন্ধুদের 2000 পার ডে করে টাকা দিয়ে থাকি। তো এক্সপোজার ভিজিট আমাদের যে এখন যে বললাম যে জিনিসটা, সেই এক্সপোজার ভিজিটের যে অন্য জায়গার জিনিস এনে বা অন্য জায়গার টেকনোলজি নিজে শিখে এসে যে আমাদের এখানে করবে, তা প্রথমত তা নাও হতে পারে আমাদের এখানে। তো এক্ষেত্রে আমরা ডেমনস্ট্রেশন করে থাকি, যে বিভিন্ন প্লটে ডেমনস্ট্রেশন করে থাকি, যে ওইখানে টেকনোলজি প্রথম আমরা এখানে করব, করে তারপর ডেমনস্ট্রেশন করে সবাইকে দেখাবো যে না, আমাদের এখানে এটা হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন। তো ডেমনস্ট্রেশনও আসে আমাদের এই আত্মার যে

0: কম্পোনেন্টের মধ্যে ডেমনস্ট্রেশনের দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এগ্রি ডেমনস্ট্রেশন আর অন্যটা হচ্ছে এলাইট ডেমনস্ট্রেশন। এগ্রি ডেমনস্ট্রেশন হলো এগ্রিকালচার রিলেটেড যেসব জিনিস আমরা করব, তা আমরা এগ্রিকালচার ডেমনস্ট্রেশন করে আমরা কৃষক বন্ধুকে আমরা সাহায্য করব। এবং এলাইট ডেমনস্ট্রেশন বলতে বোঝায় ফরেস্ট্রি হয়ে যাবে, ফিশারি হয়ে যাবে, এআইডিডি হয়ে যাবে, তো এই সব ক্ষেত্রেও আমরা কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এলাইট ডেমো হিসাবে আমরা সাহায্য করতে পারি।
1: আচ্ছা,
0: তো এগ্রি ডেমোতে আমাদের একটা জায়গা থাকে, সেই জায়গাটার পরিমাপ হলো 2.5 একর। 2.5 একর জায়গার মধ্যে আমরা একটা ইউনিট এগ্রি ডেমোর জন্য 6,000 টাকা করে দিই, এবং এলাইট ডেমোর ক্ষেত্রেও সেম 2.5 একরের মধ্যে এলাইট ডেমো 6,000 টাকা করে দিই।
1: আচ্ছা,
0: তো আরেকটা যে কম্পোনেন্ট সেটা হলো ফার্মার্স অ্যাওয়ার্ড। স্বাভাবিকভাবেই যদি আমরা কাউকে অ্যাওয়ার্ড দিই তো অন্যরা এই অ্যাওয়ার্ড দেখে যে তারা খুশি হবে, খুশি হয়ে অন্যরাও চাইবে যে না আগামী বছর আমিও যাতে এই অ্যাওয়ার্ডটা পাই। তো একটা উন্নতির লক্ষ্যে আমরা এই অ্যাওয়ার্ডটা কৃষক বন্ধুদের দিয়ে থাকি। তো কৃষক বন্ধুদের যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় সেই অ্যাওয়ার্ডটা তিনটা লেভেলে দেওয়া হয়, একটা হচ্ছে ব্লক লেভেল, আরেকটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল, আর একটা হচ্ছে স্টেট লেভেল। এই তিনটা লেভেলের যে অ্যাওয়ার্ডটা কৃষক বন্ধুদের আমরা দিয়ে থাকি। ব্লক লেভেলের ক্ষেত্রে একজন কৃষক 25,000 টাকা করে পাবে, ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাওয়ার্ড হিসাবে 50,000 টাকা, এবং স্টেট লেভেলে যেটা সেটা হচ্ছে একজন কৃষককে আমরা 1,00,000 টাকা যে প্রাইজ মানি দিয়ে থাকি, যাতে অন্য কৃষকরাও দেখে সেই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য উৎকৃষ্ট হয় এবং তারাও যাতে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার আশায় ভালো ভালো ক্ষেত করতে পারে। স্বাভাবিক যে কৃষক ভালো করবে তাকেই তো অ্যাওয়ার্ড দেওয়া হবে,
1: অবশ্যই,
0: এছাড়া তো অন্য কাউকে অ্যাওয়ার্ড দেওয়া হবে না। তো আরেকটা, তারপর একটা কম্পোনেন্ট আসছে যেটা হচ্ছে ফার্মার সায়েন্টিস্ট ইন্টারাকশন, অর্থাৎ কৃষক এবং সায়েন্টিস্টের মধ্যে কথোপকথন। এটা কিন্তু এই স্কিমের সব থেকে বড় একটা জিনিস। এক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে আমাদের বিভিন্ন সায়েন্টিস্টরা আছেন, এগ্রিকালচার সায়েন্টিস্টরা আছেন, যেমন আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের মধ্যে বিভিন্ন সিনিয়র সায়েন্টিস্টরা আছেন, তারপর সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্টরাও আছেন। তো তাদের কাছে আমরা বিভিন্ন, যারা বিভিন্ন ধরনের ফসল সবজি চাষ চাষাবাদ করেন এই ধরনের কৃষককে আমরা নিয়ে যাই, এবং ওইখানে তাদের সায়েন্টিস্টদের সাথে আমাদের কৃষক বন্ধুদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেটা কিন্তু একটা যে কোনো পার্টিকুলার ক্রপ চাষ যারা করে তাদের ক্ষেত্রে নয়, যেমন কেউ মরিচ চাষ করছে, কেউ আলু চাষ করছে, কেউ বেগুন চাষ করছে, সবাইকে আমরা একসাথে নিয়ে যাই। যেহেতু সেটা একটা কৃষি বিজ্ঞান কেন্দ্র তো ওইখানে বিভিন্ন ধরনের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট থাকে, তো তাদের সাথে আমরা এই জিনিসটা আলাপ করিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে সেই সমস্যার সুরাহা কীভাবে হবে, ওই সমস্যা থেকে ওভারকাম কীভাবে হবে তা বোঝার জন্য আমরা ফার্মার সায়েন্টিস্ট ইন্টারাকশনটা আপনার সিমের মাধ্যমে করিয়ে থাকি। তারপর আরেকটা হচ্ছে জয়েন্ট ভিজিট উইথ সায়েন্টিস্ট অ্যান্ড এক্সটেনশন ওয়ার্কার। তো বিজ্ঞানীদের সাথে বিভিন্ন যে এক্সটেনশন ওয়ার্কার, যেমন আমাদের অফিসের বা আমাদের দপ্তরের যে এক্সটেনশন ওয়ার্কার, যেমন অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার, ব্লক টেকনোলজি ম্যানেজার, এগ্রিকালচার ইন্সপেক্টর, এগ্রিকালচার অফিসার, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, তাদেরকে আমরা এক্সটেনশন ওয়ার্কার বলে থাকি। একটা কৃষকের মাঠে সব থেকে বেশি ভূমিকা পালন করে যে আমাদের এগ্রি ইন্সপেক্টর এবং এগ্রি অ্যাসিস্ট্যান্টরা। তো তারা যদি কোনো টেকনোলজি সম্বন্ধে আইডিয়া না থাকে এবং কোনো জিনিস তারা যদি না জানে, তাহলে কিন্তু কোনো ফসলই বা কোনো সবজি কৃষকদের মাঠে ভালো করে ফলাতে পারবে না, কারণ তারাই গিয়ে কৃষককে উদ্বুদ্ধ করবে কোন জমিতে কি ফসল ফলানো যাবে এই জিনিসটা। তো তাদের উন্নতির লক্ষ্যে আমরা জয়েন্ট ভিজিট সায়েন্টিস্টদের সাথে করাই, আমাদের দপ্তরের যেসব যে এক্সটেনশন ওয়ার্কার আছে তাদের সাথে। আর তারপর একটা কম্পোনেন্ট আছে অর্গানাইজেশন অফ ফিল্ডে, অর্থাৎ ফিল্ডে ফসলের একটা দিন থাকে, সেই ফিল্ডের কথার অর্থ হলো মনে করুন একজন কোনো একজন কৃষক ভাই খুব সুন্দর ভুট্টা চাষ করেছেন, তো আমরা অফিসের সবাই যাবো একদিন গিয়ে, তারপর দেখবো কীভাবে কী ফসল করেছেন, খুব ভালো হলো, তারপর উনার গ্রামের বা আশেপাশে যেসব কৃষকরা ভুট্টা চাষ করছেন তাদেরকে ডেকে আনা হবে এখানে। তো ডেকে আনার পর যে কৃষক, যেই কৃষক ভালো ফসল করেছেন সেই কৃষকের জমি ওনারা দেখবেন, দেখে ওই কৃষকের সাথে কথা বলবেন যে কী প্রসেসে কী জিনিস উনি ব্যবহার করেছেন বা কী টেকনোলজি উনি অ্যাডপ্ট করেছেন যার কারণে এত ভালো ফসল কেন হলো। তা এটা একটা বলতে গেলে মত বিনিময়ের সভার মতো ফিল্ডে করা হয়, এবং এই ফিল্ডেটা করা হয় যখন ফসল তোলা হয় সেই ফসল তোলার সময় করা হয় ফিল্ডে এটা।
1: আচ্ছা,
0: আর আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে ফার্ম স্কুল, এটাও কিন্তু একটা খুব ভাইটাল পয়েন্ট। ফার্ম স্কুল যেটা সেটা হয় কোনো ফসলের বীজ থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত,

0: এই যে পুরো ক্রপের যে সিড টু হারভেস্ট যেটাকে বলা হয়, সেটার এই টাইমটাতে করা হয় ফার্ম স্কুল। এই ফার্ম স্কুলে বিভিন্ন ক্লাস করা হয়, যেমন বিভিন্ন ক্রিটিক্যাল স্টেজ। যেমন যদি আমি কোনো গম চাষ করি, গম চাষ করলে প্রথম ক্রিটিক্যাল স্টেজ হবে ফিল্ড প্রিপারেশন, তারপর হবে সোয়িং অর্থাৎ রোপণ কীভাবে হবে, তারপরে আসবে ইন্টারকালচার অপারেশন অর্থাৎ এই যে উইডিং, তারপর আসবে যে 21 দিনের মধ্যে যে ক্রাউন রুট ইনিশিয়েশন যে স্টেজ থাকে, সেই স্টেজের মধ্যে যে জলসেচ করা হয় সেটা একটা। সেইভাবে ভাইটাল পয়েন্টগুলো ধরে ধরে বিভিন্ন স্টেজের মাধ্যমে এইটা ক্লাস করা হয়। সেই ক্লাস কিন্তু অফিসের কোনো বা দপ্তরের কোনো অফিসার বা কোনো আধিকারিক করবেন না, তার জন্য সিলেক্ট করা হয় ওই গ্রামের এর আগে কে কোন ফসল করেছে, তাদের মধ্যে সব থেকে ভালো কে করেছে, উনি এই উনার ফিল্ডেই এই ফার্ম স্কুলটা হবে, এবং উনি এই 7-8 ক্লাস বা 4-5 ক্লাস অর্থাৎ যেটা ইনিশিয়াল যে স্টেজ, সেই ইনিশিয়াল স্টেজে এই কাজগুলি উনি ক্লাস করবেন, কাজের মাধ্যমে দেখাবেন, ক্লাস করবেন। তো সেটা হচ্ছে ফার্ম স্কুল। আর আরেকটা হচ্ছে কিষাণ মেলা। কিষাণ মেলা অর্থাৎ কৃষির মেলা। তো এই কৃষি মেলার মধ্যে আমরা বিভিন্ন ধরনের কৃষক উৎপাদিত ভালো ভালো যেসব দ্রব্য বা যেসব ফসল থাকে সেইগুলি আমরা আনি। আনার পর অন্যান্য যে কৃষকরা আছেন তারা এই মেলাতে যায়, এই মেলাতে গিয়ে সেই জিনিসগুলি দেখে, দেখার পর ওনারাও মাঠে এই কাজ করেন। তো মেলার মাধ্যমে এই যে টেকনোলজিটা, এই টেকনোলজিটাকে আমরা কীভাবে কৃষকদের মধ্যে পৌঁছে দিতে পারি সেই উদ্দেশ্যেই আমরা কিষাণ মেলা করে থাকি। সব কিছু গেল, তারপর একটা জিনিস আসছে যে অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া তো কোন কৃষক কী কাজ করছে, কোথায় কী ফসল ভালো হচ্ছে সেটা তো আমরা জানতে পারবো না। তো আমাদের এই স্কিমের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট বলে একটা কম্পোনেন্ট আছে যেটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য রাখি। কোনো ফসল ভালো হলো ওই কৃষকের সাথে আমরা বিভিন্ন স্টাফদের নিয়ে ফটো উঠি, তারপর কীভাবে করেছেন জিনিসটা, প্যাকেজ অ্যান্ড প্র্যাকটিসেস যেটাকে বলে, সেটাকে আমরা নোট করে আনি, ছোটো ছোটো ভিডিও বানাই। ভিডিও বানানোর পর বিভিন্ন লিফলেট তৈরি হয়, সেই লিফলেটগুলি আমরা বিভিন্ন জায়গায় দিই। অনেক সময় আমরা বিভিন্ন ক্যাম্পের মধ্যে যে কৃষক ভাইরা যে ভালো ভালো ফসল ফলিয়েছেন, কীভাবে ফলিয়েছেন সাক্ষাৎকার, সেইগুলি আমরা বিভিন্ন সভায় আমরা গিয়ে অডিও ভিজুয়ালের মাধ্যমে বা ভিডিও ভিজুয়ালের মাধ্যমে শোনাই বা দেখাই। তো এক্ষেত্রে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা বহুত অনেক বড় একটা ভূমিকা পালন করে। এই কয়েকটা কম্পোনেন্ট মোটা আমাদের আত্মার মধ্যে আমরা কৃষক ভাইদের উন্নতির লক্ষ্যে আমরা এই জিনিসটি করে থাকি আর কি।
1: আচ্ছা, তো আমি পুরা আলোচনা শুনলাম। তো কৃষক দাদারা যদি এইসব মানিয়া এইসব শুনিয়া চলইন, তে তো তারা অনেক অনেক উন্নতি করতে পারবা।
0: হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন ফসলের বিভিন্ন ট্রেনিং করানো হয়, অথবা কোনো কৃষক যদি চায় যে আমাদের এই অঞ্চলের মধ্যে আমরা 12-15-16 জন কৃষক আছি, আমরা নতুন একটা ক্রপ করতে চাই, তো এই ক্রপটা কীভাবে করব সেই জিনিসটা যদি আমাদের বলে থাকেন, তাহলে আমাদের দপ্তর থেকে বা স্টেট লেভেলের বিভিন্ন অফিসাররাও আসবেন এবং আমাদের দপ্তর থেকেও যাবেন, আমাদের অফিস থেকেও যাবেন, গিয়ে তাদেরকে ওই ফসল কীভাবে ফলানো হবে তার সাম্যক একটা ধারণা ট্রেনিংয়ের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এই ট্রেনিংটা এই ট্রেনিংগুলোই অনেক সময় আমরা দিয়ে থাকি।
1: আচ্ছা, তো ও যে কইলা আপনি বাইরের কোনো চাষ আমরা এখানে করা, এইরকম মানে যেমন কি চাষ আমরা বাইরের চাষ আমরা অন্য করতে পারবা কৃষক দাদারা বা বাইরা?
0: যেমন ব্রোকলি, যেটাকে সবুজ ফুলকপি বলে থাকে।
1: ব্রোকলি
0: হ্যাঁ।
1: আচ্ছা আচ্ছা, সবুজ সবুজ রঙের
0: সবুজ ফুলকপি।
1: হ্যাঁ,
0: তারপর আছে পিঙ্ক ফুলকপি, যেটা সেটা কিন্তু হচ্ছে বাইরের। তো সেটাকে কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যে বহুত অনেক ভালো করে কিন্তু করা যাচ্ছে। তো যে ব্রোকলি, যে ব্রোকলি কিন্তু একটা মেডিসিনাল ক্রপ হিসাবে ব্যবহার হয়ে থাকে। ব্রোকলির মধ্যে কিন্তু অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তারপর ব্রোকলি কিন্তু আবার সুগার ট্রিটমেন্টেও কাজে লাগে এবং ক্যান্সার ট্রিটমেন্টেও কিন্তু ব্রোকলি ভালো একটা কাজ করে। তো বাইরে যেমন পিঙ্ক ফুলকপি, ব্রোকলি এইগুলো যেমন বাইরে করা হচ্ছে, তার সাথেও কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যে করা হচ্ছে। প্রথম কিন্তু এইগুলো ত্রিপুরার মধ্যে ছিল না, বাইরে যখন ছিল তখন এখান থেকে এনে ওইখানে করা হয়, আমাদের এখানে করা হচ্ছে।
1: পিঙ্ক ফুলকপি হয়েছেন, এটা কিন্তু আমি অত দেখছি না, খুব কম দেখছি,
0: এটা পাওয়াই যায় না।
1: কিন্তু ব্রোকলি যেটা সবুজ ফুলকপি ওটা তো দেখাও যায়, কিন্তু কৃষক দাদারা ওটা এমন করিয়া খাইতেও রাজি না, বা করার ক্ষেত্রেও সেই রকম হয়তো কোনো ইয়ে না, কিন্তু করলে

0: তারা লাভবান
1: অনেক লাভবান হবে। নর্মাল ফুলকপির কেজি যদি বাজারে 20 টাকা থাকে, ব্রোকোলির কেজি কিন্তু 40 টাকা, 50 টাকা, 60 টাকাও হয়ে যায়।
0: আচ্ছা আচ্ছা, এই ব্রোকোলির ফলনটা কি তা ওই নর্মাল আমরা ফুলকপির মতন হয়নি না, আরো কম হয় না বেশ হয়?
1: যেহেতু এটা অর্থকরী ফসল, মেডিসিনাল প্ল্যান্ট, সেটার ফলনটা কিন্তু একটু আমাদের নর্মাল ফুলকপি থেকে একটু কম হয়।
0: কম
1: আমাদের নর্মাল ফুলকপি যেন অনেক সময় 1.5 কেজি, 2 কেজি, 1 কেজির উপর হয়ে যায়, কিন্তু ব্রোকোলিটা তেমন একটা হয় না, 500, 550, 800 পর্যন্ত ম্যাক্সিমাম হয়ে থাকে, ওইটা সাইজটা একটু ছোটো থাকে।
0: আচ্ছা, তো এ মানে আত্মার এই আলোচনা আসি। আচ্ছা, তো এইটা যদি যে কৃষক দাদারা পুরাপুরি মানিয়া চলবা বা এগ্রিকালচার আপনারা সঙ্গে যদি যোগাযোগ করুন, তাইলে একজন কৃষক দাদা অনেক ভালো লাভবান হইবা।
1: আর আরেকটা জিনিস হচ্ছে, যেটা আমাদের এখানে ওই সিজন সিলেকশনটা, সিজন সিলেকশনটা করতে হবে একটু আগে অথবা একটু পরে, কারণ 10 জন কৃষক যদি সেম সময়ে যদি সেম ফসল ফলানো হয়, তাহলে কিন্তু মার্কেটে এই রেটটা পাওয়া যাবে না। 10 জন কৃষক একসাথে যে জিনিসটা করবে, একজন কৃষক সেই জিনিসটা যদি 1 মাস আগে লাগায়, তাহলে কিন্তু 10 জন কৃষকের যে প্রোডাক্টটা মার্কেটে আসবে তার আগেই কিন্তু ওনার যে প্রোডাক্টটা মার্কেটে চলে আসবে।
0: তো এক্ষেত্রে কিন্তু
1: এক্ষেত্রে কিন্তু আমাদের ওই সিজন সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ফসল চাষাবাদের জন্য।
0: এটা খুব গুরুত্বপূর্ণ কথা কইছেন দাদাবু, কারণ কোনো কোনো কৃষক বাইরে দেখি আগগান তাঞ্জেঙ্গা লাগাই লিছেন, আগগান 150 লাগাই লিছেন,
1: 100-120 টাকা।
0: তাইন বেজবা 100-120 টাকা করিয়া বেজবা, আর যে কৃষক দাদারা সব একলগে করিয়া করলা, তারা 30-40 টাকা করিয়া বেচলা। তো প্রথম প্রথম আমি বুঝতাম না যে তারা আজ্ঞান অত আজ্ঞান গীতা লাগাই লিলা, কিন্তু অহন বুঝিয়ার বা আপনার কথাতেও বালা করিয়া বুঝিয়ার। তো আইজ আলোচনা অনু শেষ করুন, আপনার মূল্যবান আলোচনা শুনবা কৃষক দাদারা। তো আইজ আসর অনু শেষ করলাম, নমস্কার দাদাবাবু, আর আইজ আসর তনে উঠি আর গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই।

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত,
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে।

শুনলেন কিষাণবাণী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কাব্যরূপ অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী আগরতলা যতনে ফাইসিং খাপানে হামজা মায়া ফরে তাবুক চেংজাগ চেনে চেনে সান্ধা চরানে কক বড় কামাই পান্দা তিনি পুরানো খানা বায় না ডাক্তারনি পান্দা তিনি নি ডাক্তারনি পান্দাও থাইরয়েড এই বেমানের আগে কক সবাই শুক্র বই খানা বায় না খাপানি লুকুরগ্ন লামসাগো চিনি তিনি সা খামগ্রাইনি পান্দাও চিনি খালাইনি থাইরয়েড বেমানতেই তিনি অকগ্লাম পান্দা অকগ্লাম পান্দা সানানি বাকে চিনি ওরা ফাইস পাইকা বরাম গান ডক্টর আশিস দেব ব্রহ্মা সানো লামসাগো চিনিও পান্দাও তো সাইমানো চিনি বরং রোগনি গোবাং মানো বেমার বিমুখ বাই যাই দো ফেয়াবা মত থাইরয়েড বাইসা বনো বহাইন বেমার হিয়া ফানো যোবাং মানো কেসা কমন ডিজিজ হাই যতনি সাগুন কেসা দো ও থাইরয়েড হিংকা আগুন বিশিং পানো কেসা ও থাইরয়েড হিংকা হিংকে চিনি বরক রোগনি গোবাং জাগানো যো কেবেঙ্গ যোনো সা খামিয়া খাই মানো আপনি বা গেন যেন আপনি সালাইনি এই যেন সাইমান লাইনাই সারনি খুবই ও থাইরয়েড তাম না যাক
1: বেলেগ কেন হামবাই অল ইন্ডিয়া রেডিও নাম মানো

0: চৰাৰি মানি বাগৈ
1: সংপিনি থাইৰয়েড ডিছঅৰ্ডাৰ হেকবা মই থাইৰয়েড নি বাগৈ তাম তামত বেমাৰ অংগী চং বা অংমান আমনো তৈ সংকেত সুখ বৈ চালাইনাই পইলা সানামু সুমাকে থাইরয়েড আম কোন বেমারিয়া থাইরয়েড অংখাম একটা গ্ল্যান্ড সিনি যেমন প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড তঙ্গ আমি পদে পদ গ্ল্যান্ড যেমন সিনি বজ্র তঙ্গ হাইন থাইরয়েড বা একটা গ্ল্যান্ড এবং যে গ্ল্যান্ড নি হরমোন স্পেশালি দুইটা হরমোন সিক্রেট হবো বা চরয়ো আমনো থাইরয়েড গ্ল্যান্ড হিন আর থাইরয়েড গ্ল্যান্ড কাছি ততরাব না যে ততরা বুসকাঙ্গ তঙ্গ সিনি ট্রাকিয়ানি বুসকাঙ্গ ওই আম ইয়াগ্রা কেসা দেবরা কেসা তঙ্গ আমনো কানেক্ট খাই ইসমা সিনি একটা মানে আমনো যে কানেক্টিং ব্রিজ টাইক ওই আর থাইরয়েড গ্ল্যান্ড নিজে হরমোন নখরমনি আর স্পেশালি দুইটা হরমোন নকর কাইসাকে টি থ্রি হায়াকে তাকাইসাকে টি ফোর হিনো টি থ্রি নকে সঙ্গ হিনো ট্রাই আয়োডো থাইরোনিন এবং টি ফোর নকে সঙ্গ থাইরোক্সিন হায়াকে টেট্রা আয়োডো থাইরোনিন হিনো কা আর দুইটা হরমোন কা সিনি বসাগ বিভিন্নভাবে আমার সঙ্গ চলি টংনা বাগে সিনি লাইফস্টাইল কামকে থানানে বাগে হেল্প খাইও ককাই আ যে হরমোন হরমোন কাম একটা এক ধরনের প্রোটিন কা আ হরমোন যে নখন মানে আ হরমোন নিত কাম তো আমো যদি নর্মালি যতটুক নখর না কক আসে যদি নখর খায় এনকে সিনি বসাগ কোনো থাইরয়েড নি বাগে কোনো বেমার ইয়া কিন্তু কক খেতাব আমাদের থাচিং সামানে টি থ্রি বা টি ফোর বং নিবা একটা রেঞ্জ তো আসুক নি বেশি আসুক নখর খায় আমার নর্মাল আমনি বেশি যদি এখাই বা আমাকে এড নর্মাল বেড়াই হাইপার অ্যাক্টিভ হুঙ্গ আর আমনি নর্মাল হইতে যদি কম নখর খায় আমাকে এড নর্মাল আমাকে হাইপো অ্যাক্টিভ হুঙ্গ এনকে তাবু কক রন্দি টি থ্রি নিজে নর্মাল সিক্রেশন বসুক মাকাই নর্মাল কে 80 থেকে 220 ন্যানোগ্রাম পার ডেসিলিটার টি ফোর কে 0.8 থেকে 2.4 ন্যানোগ্রাম পার ডেসিলিটার আমাকে নর্মাল কারণ নর্মাল বেশি যদি আমার চড়াই খায় বা সিক্রেশন খায় সিনি কোনো প্রবলেম গিয়া বরং কোনো প্রবলেম গিয়া কোনো ডিজিজ ওমান যে গিয়া কিন্তু ককে তাবুক যখন আমার বেলায় হাইপার অ্যাক্টিভ নিয়ে থাকায় আন্ডার অ্যাক্টিভ বা তার কাছে তোমার হাইপার অ্যাক্টিভ কে আন্ডার অ্যাক্টিভ মানে যদি আমার নর্মালি হইতে কম চড়াই খায় আপনার প্রবলেম হবো তাই হাইপার অ্যাক্টিভ খায় আমার যখন মোর দেন নর্মাল যদি চড়াই খায় আপুর খাই সঙ্গে আমার হাইপার থাইরয়েডিজম হিন ওই কম চড়াই ফুরকে সঙ্গে আমার হাইপো থাইরয়েডিজম হিন ওই কয়েকটা কমন সাইন্স তো যেমন আনএক্সপ্লেইন উইথ চেঞ্জেস সিনি বসাগ নি যে ওজন বাড়ি ফোন মানো কমি ফোন মানো আমি যদি এখাই এখাই যদি বেলাই উইকনেস সঙ্গে মানো বিনি মোট ফ্লাকচুয়েশন হবো বিনি মোট তাবু নব গান রচনা মুসুঙ্গ তাইসাকে নব তাইসা কাম না মুসুঙ্গ তাইসাকে নব নিরাকে ডিপ্রেশন মুক্ত আমারও যদি নেক সুইলিং সিনি যে ততরা নি বুসকাং যে আমার রবনী থাকতে যেটা সঙ্গে গয়টার নিয়ম একটা সাইন আমি ইঙ্গে টেম্পারেচার সেন্সিটিভিটি ব নুজাখা যে বেলেগ কোল ওয়েদারকে টংমই আমার টলারেট খাইমিয়া আমি রংটাকে বিনি বুসাক নিদে মেটাবলিজম রক সঙ্গে চামানি কার্বোহাইড্রেট হিনে প্রোটিন হিনে আমার রক মেটাবলিজম রক স্লো ডাউন স্লো অঙ্গি থাঙ্গ কামর অঙ্কা তো একটা কমন সাইন আমার থাইরয়েড নি বেমার মানজাকে ফোন মানু হনে সঙ্গ কোনো তেজ খাইমা সঙ্গ সঙ্গামনো
2: লক্ষণ তাই আবনো কবং মা আবার তাবো জং সাইমানো কোন সময় কলম ফান থাংছিনাই কাজাং ফান থাংছিনাই কোন সময় জল কোন সময় কেবাব মানে মানে আও কিন্তু আমি যে পুলা সাইমানো বিনি লক্ষণ বা যে বিনি সিমটমস পুলা যে নুক যাক মানে কিন্তু আবো ফার্স্ট স্টেজ দা খব যাক পুলা যে মান যাক মানে আবো
1: জরতি যে সামাকাই তো আমো হাইপোথাইরয়েডিজম ফোনংতো হাইপারথাইরয়েডিজম ফোন একটা কমন সাইন তাবো যদি স্পেসিফিক্যালি হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম কে বমন হিনহিমাকাই যদি আর যে প্রোটিন যে বা যে হরমোন সিক্রেশন মানে আমো যদি নর্মাল নি হইতে কম সিক্রেট কে সঙ্গামন হাইপোথাইরয়েডিজম মানে কাম হবো কিন্তু অ্যাবনর্মাল কন্ডিশন ন আপরু যে আমি পার্টিকুলার যে সাইন সিমটমস কাই ব আ বড় কিছু ডিপ্রেশন মুড তঙ্গ বিনি যে মেমোরি ইম্পেয়ারমেন্ট ব যে মুটু খাইনানি আগে যেভাবে মানি রং ব তোমানো আসুক ব তোমানি মি আমন সং ব্রেন ফক মিটা মানে সিনি ব্রেন আমার একটা চুমুই হাই কাইসা কবলে তো তাই ক কাই বিনি বসাক নি আমার ফুলি ফেবিনাই স্পেশালি ফেস সিনি যে মুখাঙ্গ আমার ফুলি থানাই এনকাই বিনি মকল রক ফুলি ফাইনাই এনকাই বিনি যে ততরানি বা বিনি আওয়াজ আমার কা ও করাইনি আওয়াজ এই এঙ্গি থানাই

0: কিছা আমি রাফ এবং হর্স বয়স জায়গা ওখানে হাইপোথাইরয়েডিজম ব আংসিং সামানি যে ওয়েট চেঞ্জ চেঞ্জ হয় হাইপোথাইরয়েডিজম মাই আম ওয়েট গেইন শিখায় মানে ওজন বাড়ি থাকা কোনো কারণ মাইরক কম চাপনব ওজন বাড়ি আমার একটা এডনর্মাল কনস্টিপেশন হো খি কষা হো হাতার থাকাই খিনা মুসুম ফোনব আমার পাস খাই মিয়ামতি হো ওই বিনি যে বসাকনি যে বুকুর আমার রান হো এবং রানসাই হো এবং আমার রাফ হো আমার কোনো মানে মিলিক স্মুথিং এটা ওই মাসল ক্রেম হো বিনি যে সিনি বসাক রক সাকুব আন্তর উইকনেস তো তঙ ওই বিনি যে আং সামানি যা থাইরয়েড যে তত্রাব যে মানে অনেক বরণী নুক যাগ বাইরে তোমতে অনেক বরণী নুক যাইগা আমার কিন্তু বথর হয় আমার কিন্তু তরি থাঙ্গ আমার এডনর্মালি তরি থাঙ্গ আমার একটা যে বখনাই বখনাই বেলায় পাতলা ওই থাঙ্গ পাতলা মানে বখনাই তো কগ নো কিন্তু বখনাই যে এটা কক মানে আমার বেলায় থিন নঙ্গি থাঙ্গা মানে রামই থাঙ্গ রামই থাঙ্গ হিনান তাইক ওই কোনো কষাং ন বা ঠান্ডা এলাকা হো বা ঠান্ডা নব তোলারেট খেমিয়া আমরা ছয়মিয়া এই কামতির পেরিফেরাল নিউরোপেথি পেরিফেরাল নিউরোপেথি ইংকা সিনি বসাকনি যে বসুক ফাসিংনি যেমন ইয়াসি বসুক ফোন নৌকা ইয়াকুংনি ইয়াসি ফোন মানে হার্ট ন যদি সেন্টার রমখাই আমনি হাকসারনি যে আ জাগার গ বর্মাই রকমগো আরো থাঙ্গি নং রমনি সুচি বেপন সুপলাকাই বেশি সামার অক্রিতা এই আমি পেরিফেরাল নিউরোপেথি ইংগো বুড়ি রমনি থানি যেটা একটা ইম্পর্টেন্ট সাইন একে বুড়ি রমনি যে মেনস্ট্রুয়েশন যে পিরিয়ড মানে আমার বেলা ইরেগুলার হঙ্গো
1: সাথে কেসে আঙ্গাং কেও বো বুড়ি রক নি তো বিশের বা খাইনে বুড়ি রং মান যাগো ফেয়া বা তাবক সুনাম সুমাখে বুড়ি রক সাকুপলং ফুরো সরাই অগত সুজাক ফুরো আজ রাও যদি বিনি থাইরয়েড টঙ্কাং কে আবার কোনো
0: অবশ্যই প্রবলেম তঙ প্রবলেম করি তহিন মাইয়া হয় আপনার যদি সঙ্গামন কাহাম ম্যানেজমেন্ট খাই মাংখায় যদি অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স যদি সঙ্গনাহার মাংখায় আমার কোনো ওয়ান না করে আমার এমোনিয়া যে আমার সঙ্গে ট্রিটমেন্ট খাইমিয়া আর বিভিন্ন সঙ্গে অ্যান্টিনেটাল চেক আপ রক্ষা নাঙ্গ একজন কারণ আং থাজিং সাকা ও যে টি থ্রি বা টি ফোর আমার কিন্তু আয়োডিন নি আয়োডিন হিনি একটা মেটেল তঙ আয়োডিন নি হেলথ নাহারিছে কিন্তু আমারও কাম খায়ো ওই আয়োডিন ইনকা আয়োডিন তো সঙ্গবনমান সমমান ওই নাম চাই বসাক সাক দেরিয়া প্রো চাই বসাক তম্ফুন চাইনি যে পুষ্টি বা খাদ্য আমার তো বুমানি হইতে ফোন মানে প্লাসেন্টা তাইক সেই মেডিকেল টার্মক আমার প্লাসেন্টা হিন আর প্লাসেন্টা থ্রুতে ছিল মানো যদি বুমানো যদি সাফিসিয়েন্ট এমন আয়োডিন দি মাই আংকাই ইংকাই বা বিনি ইংকাই তো আবু সাবো মাই আং থাকুন আয়োডিন নি কামকা আর থাইরয়েড গ্ল্যান্ড নি যে সিক্রেশন যেটা হরমোন সিক্রেশন কামকে টিকলাই জানি বাকে কামকে অ্যাক্টিভেট খাই বাকে আমার কাম খাইও ইংকাই আয়োডিন আমার সিমিয়া একজন বরক নি ব্রেন ন মেচুর খাই জানি বাকে তিনি একটা ভাইটাল রোল তো কা আমনি বাকি ন বুমা যদি থাইরয়েড নি প্রবলেম তঙ্গায় ব যদি সাক দেরি আংকাই আমার বসানি আরো প্রবলেম হননি চান্স তো বেলাই নবাং এখন আমার কোনো ওয়ান না করে যদি ডাক্তার বা মালাইখাই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট যদি আয়োডিন রগ্রিখাই আশা খাই আমার কোনো প্রবলেম গিয়া আংসিং যেটা সাই তোমানি আমাকে হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম কাই যে ও যে হরমোন যেটা নর্মাল হইতে কম নখর মানে তা কেসা তো তা নর্মাল হইতে কবাং নখরো কবাং নখর আমাকে হাইপার থাইরয়েডিজম হেন আমার একটা ইনকা আ দাগাব তা কেছে স্পেসিফিক কয়েকটা সাইন সিমটম তো একজন বড় বেলাই নখনাই নিখাই হাইপার থাইরয়েডিজম কব নার্ভাসনেস বেলাই না নার্ভাসনেস মানে ব সব সময় কোনো কাম খাই না থাকে ব
1: নার্ভাসনেস
0: খাই না মানে মাইয়া আমি কনফিউশন নাই ইনকাই ইরিটাবিলিটি যে কোনো কক সাকে ইরিটেট না ইনকাই হরমুক্তি মাই আঙ্গ যেটা সঙ্গে ইনসুমিয়া হেন ইনকা ডিপ্রেশন তো তমন ওই ওয়েট লস সঙ্গে আং সাকা হাইপোথাইরয়েডিজম ওয়েট গেইন শিখায় কিন্তু ওয়েট লস খায় ওই সব সময় মাইরক খুঁজা নাই ওই টং সাই সুখ করে যাক তাই সব সময় একটা রেস্টলেস বসাক টুমফলা যাব ওই বিনি বুকুর ব স্কিন ব সব সময় কিছা সিবুক সিবুক নাই ওই বডি টেম্পারেচার কিছা কবাং নাই ওই বিনি হার্ট রেট কবাং নাই এরিথমি আং নাই বিনি ব্লাড প্রেসার কবাং নাই থাইরয়েড গ্ল্যান্ড তো কত নং নাই ও জায়গা সঙ্গে আং সাকাতাম হাইপোথাইরয়েডিজম কে বিনি যে

0: বেখনাই আমার বেলা পাতলা রামি থানাই কিন্তু অ জায়গাও কামুইয়া রাব রাম নাই গাব ছয় বথনাই
1: বেখনাই
0: চতাই কারা ছয় খানা জাহাম তিং নাই হিয়াল তোমাকে ট্রেমার ট্রেমার কে খুলিনে বয়া গ্রম কোকা সৈনা থাকে বছর
1: খুলিনে
0: আমি তাই ক্রনিক কার্ডিয়াক ফেল রোগমি মানো গয়টার তো তোমায় তোমায় গয়টার আয়োজন অভাব এসে থাইরয়েড যখন কাহামকাই সিক্রেশন তিক্রেমি আংকাই গয়টারি ন আ জায়গাও কে তামং সিনি থাইরয়েড গ্ল্যান্ড তরসাওই সিন তথা কঠমা আঙ্গি থাকা আ জায়গাও কে বিনি আওয়াজ সাইবমকাই আমার তাকাইছে জিনিস টনসিল টনসিল খে আমার তাকাইছে জিনিস আমাকে টনসিলাইটিস আমার তাকাইছে
1: জিনিস
0: থাইরয়েড আংকাই অমটিকেন সঙ্গ হাইপো থাইরয়েড দুজন বা হাইপার থাইরয়েড দুজন সঙ্গ ডিফারেন্সিয়েট খাইমানটা গেতাবো যাব হাইপো থাইরয়েড দুজন তো তাম তাম আমং সাগা ঠিক কিন্তু হাইপো থাইরয়েড দুজন কয়েকটা অঙ্ক বর্তম যেটা সঙ্গ বন রোগিনী বুমুং তাইক রোগিনী বুমুংকা হাইপো থাইরয়েড দুজন সঙ্গ দুইটা রোগিনী বুমুং বা তিনটা রোগিনী বুমুং সাবান কাইসা কে তঙ্গ হাসিমোটোস ডিজিজ আ জায়গাও কে একজন ধরক বহুত হাসিং সামানি ব কসাং কসাং বতো লাগে খেমিয়া এঁকে বিনি জয়েন্টস রক বেলাই সাদাগনাই এঁকে বিনি বসাগ রক সাকুব জাগনাই এঁকে ব সব সময় মানে উইকনেস ফিল খাইনাই আ বেমানি বুমুং কে হাসিমোটোস ডিজিজ একজন বরক বা বিজ্ঞানী যে বরক ম ডিজিজ এস্টাবলিশ খাইকে বা ইনভেন্ট খাইকে বিন বুম গে আমার হাসিমোটোস ডিজিজ কাটাই আমিকে মানো ওই তাকাইছে তঙ্গ সেরাই রঙ বা আমার ক্রিটিনিজম হিনে একটা বেমার তঙ্গ আমার ব ফিজিক্যাল এবং মেন্টাল রিটার্ডেশন হোক ব ফিজিক্যালি ব কামকে তরিমিয়া মেন্টালি ব আসুন মেচুরিটি মেচুরিটি মাইয়া আমার ক্রিটিনিজম হিন তাকাইছে তঙ্গ অক্রা রঙ ক্ষেত্রে কে হাইপোথাইরয়েডিজম ব আমার মেক্সিডিমা হিনে কেসে বেমার তঙ্গ যেটা সিনি বেমার যে মানজাক নাই বিনি মকলক এবং কসং কসা এবং কিটিং কিটিং এবং কিছু মানে টেনশনও মানে তংতামতে বেমার সঙ্গ পারা রোগ মানে একদম মকল কট কট মকল পেকলাই যাক ইয়াতে মকল পেকলাই যাক আমার অঙ্কা একচুয়ালি যে থাইরয়েড নিন বেমার তাই কই অক্রারণের ক্ষেত্রে কামো মেক্সিডিমা হিন সেরারণের ক্ষেত্রে কামো ক্রিটিনিজম হিন হাইটাই কই আমার সঙ্গ থাইরয়েড হরমোন যেটা সঙ্গ বাজারও মানো থাইরয়েড হরমোন সঙ্গ ইঞ্জেকশন ফর্মাবো ইমানো হাইকে ট্যাবলেট ফর্মাবো সঙ্গ রেখাই ডাক্তার মালাইয়ে প্রথম তো ডাক্তার মালাই বরক আমার তেজ খাইনাই তেজ খাই বিনিকে থাইরয়েড হরমোন বেলাই দা বাঙ্গি নকরি তং না বেলাই দা কম নকরি তং আমার তিখলাই নাই যদি আমার কম নকরি তংখাই ও আংথাক সাইমানি ক্রিটিনিজম আমাকে সেরাই বাকি এনকা অক্রা রং বাকি মেক্সিডেমা আমি বেমার রংমান দেখাই ওই ও থাইরয়েড ইঞ্জেকশন রেবইটা যে হরমোন ইঞ্জেকশন হিসাবে বা সামান্য বিশিং থেকে দেখাই একটা সার্টিন পিরিয়ড নি পরে আমার কারেকশন গিয়ে থাঙ্গো হামি তো থাঙ্গো আমার কোনো অসুবিধা না করে
1: বছর বছর উমর নি বিশিং মান জাগে মান ও থাইরয়েড যে
0: একচুয়ালি যে কোনো উমর মান জাগে মানো আমার যে তবে ইনফ্যাক্ট চালাইফুর বা আমার যে কোনো মনের মান জাগে মানো আমার স্পেসিফিক কোনো
1: জেনেটিক্স
0: না জেনেটিক্যালি বা আমার ইনভলভ তঙ্গ যদি জেনেটিক্যালি যদি তাবু কখাই তিনি থাইরয়েড প্রোফাইল বা থাইরয়েড ফাংশন টেস্ট তিনি যখন ডাক্তার সুইও বা সুইও কোনো মানে রোগী ফাইকে সঙ্গবন থাইরয়েড ফাংশন টেস্ট খাই দিয়ে হিসেও থাইরয়েড ফাংশন টেস্ট খাই দিনে কিন্তু থাসিং আং সাকা দুইটা হরমোন সি নকরো থাইরয়েড নি আমাকে
1: টি3/টি4
0: কিন্তু হাই আপনন সঙ্গ যখন থাইরয়েড ফাংশন টেস্ট খাইপ্রুকে লগি তাকে যা হরমোন বসং মা খাইও আমাকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ও আং সানা নেমাকে ততরানি যে আজ থাইরয়েড আমনো আজ দুইটা হরমোন তিখলাইনে নিবাগে বা সিক্রেশন খাইনে বাগে আমি স্টিমুলেট খাইনে নি কাইসা হরমোন তঙ্গ কিন্তু আমাকে থাইরয়েড নি নকরিয়া কত বুঝিখা আমাকে থাইরয়েড নি চড়াই এটা আমার চড়াই মাকে তাকে সে জাগান চড়াইও আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কায় আমাকে এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড নি কাহে তঙ্গ আমার তাকে সে গ্ল্যান্ড তাই কাহে এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড যে হরমোন নকর আ হরমোন সে থাঙ্গে থাইরয়েড নি স্টিমুলেট খাইও মানে আমার আমার মানে স্টিমুলেট খাইতাই ক একটিভ খাই দিব একটিভ খাইমা পরে কেন টি3/টি4 নকরো টি3/টি4 নখনা বাগে

0: নিউ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নাঙ্গ আমার থাইরয়েড নখ এখনো আমাকে এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড নিফায় আই বেগিন থাইরয়েড প্রোফাইল বা থাইরয়েড ফাংশন টেস্ট ফেব্রিকেশন শুধু টি থ্রি টি ফোর নাইয়া ও থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নি লেভেল বসং নাইও হাইটাই কে তাব যে থাজিং থাকা থাইরয়েড নি হরমোন যখন বেলায় কম নখরকায় নর্মাল নি হইতে আপুরকা হাইপোথাইরয়েডিজম হেন কিন্তু আ জাগাও থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কে তেসা গবাং
1: সার্বব মানে ও দুইটা কোনি বিসিং যে তাব হাইপার বাই
0: হাইপোথাইরয়েডিজম যতটুক চাইয়া হামিয়াঙ্গ আমার বাপসর হামিয়াঙ্গ কিন্তু আনি ক খাই আর যে হরমোন যে নহরমনি আমার যদি নর্মাল বিশিং খেলাই তন্ন খাই একদম ব্লাড সুগার গ্লুকোজ লেভেল ডায়াবেটিস নি কক্তা তাবুক মায়ে চাই ওই ফাস্টিং সেভেন্টি থেকে 110 মিলিগ্রাম পার

0: মকে বেলাই চাবো মকে বেলাই চাইয়া আমতিয়া আমো হাইপোথাইরয়েডিজম যতটুক চাইয়া হামিয়াঙ্গ আমো বাপসর হামিয়াঙ্গ কিন্তু আনি ক খাই আর যে হরমোন যে নহরমনি আমো যদি নর্মাল মেডিসিন খেলাই তন্ন খাই একদম দি ব্লাড সুগার গ্লুকোজ লেভেল ডায়াবেটিস নি কক্তা তাবুক মায়ে চাইয়া ওই ফাস্টিং ও সঙ্গ 70 থেকে 110 মিলিগ্রাম পার ডেসিলিটার যদি নিনি থুই বা আনি থুইয় তংখায় আর কোনো অনাক রে ডায়াবেটিস বললি আর সাই তুম দি আরাম কে তুম দি কোনো অনাক রে কিন্তু আমার যদি তাবুক 70 নি তলা সাইডেন থাকা 50 থাকা আঙ্কে তো ডিজিজ নখরকাতা একেবারে ইয়াঙ্গ 110 পারেন 126 পারেন খাং মানে নাপুর ডায়াবেটিস খাতাই তো ম বন্তিন নেন যদি আম নর্মাল লেভেল আং খাজি নর্মাল লেভেল সাকা আর নর্মাল লেভেল যদি নেন আম না মেইনটেইন থাই তোমা খাঙ্কা পাখি আর নিন তাইকুন অসুবিধা করে কিন্তু যদি আম কম খাইছে হাইপোথাইরয়েডিজম গবা অঙ্কা হাইপারথাইরয়েডিজম কিন্তু সিভিয়ারিটি দিক দিয়াকে দুইটা না আনি মতেকে সেম ন দুইটা না তোমা হামিয়া আমি হিমা কক তাইক এনকে তাব গান্তা কইসা যেটা সানাম সুমা কাই থাসিং তো অংশাকা ক্রিটিনিজম হাসিমোটোস তাই সিডেমা এনকাই তাব কুন কোনি বিসিম বতম হাইপার থাইরয়েডিজম বেলাই বাঙ্গি থাকায় আং থাসিং তাম তাম মা নামতো সাকা এনকা আর বেমানি বুমুকে সংহিন থাইরো টক্সিপোসিস থাইরো টক্সিকোসিস এনকা তা কাইসা হাইপার থাইরয়েডিজম নিবাগে জেটাং মা কম কইন গ্রেভস ডিজিজ এনকাই গ্রেভস ডিজিজ কাই মানে থাইরয়েড হরমোন নি যে ইউটিলাইজেশন বেলাই বাঙ্গি থাঙ্গো নিনি বেলাই আং সানান এমাকাই নিনি নাঙ্গু রম দে তাবো 100 এনকাই আদাংনি নকরি টঙ্কা রম দে 200 এনকাই থ্রিয় 200 নকরি টঙ্কা বসাগ 200 নকর কাঙ্কাই আমনি ইউটিলাইজ আমনি আমনি ব্যবহার না ব্যবহার বা বেলাই বাঙ্গি থাঙ্গো এনকাই বসাগ নাংমাসে 100 নকরমা 200 এনকাই ব্যবহার বা 200 বা 150 পনে 200 আমি আম থেকে ইউ সং তোমা বগাই বসাগ যে বেমার নহর মানে আমনকে হিনু সং গ্রেভস ডিজিজ হাইটাই কো এনকাই আম বসং সার্জারি টার্জারি রং খাইমানি বিসিং তুই সং কই মানো আম ন কারে সং খাইমানো গতা কইসা তঙ্গ থাইরো টক্সিকোসিস আমকে সিনি বসং নে যে
1: চিত্রা রং খন
0: মেটাবলিক যে মেটাবলিজম সঙ্গত মাইচাও কার্বোহাইড্রেট সঙ্গত রং দে ফ্যাট সব বুকতে মানে চ আম তো অ্যাকচুয়ালি সিনি বহ কথা মানে পরে আম একটা হজম ডাইজেশন ও যে আর ডিগ্রেডেশন বা আর যে ব্রেকডাউন প্রসেসিং মানে আর যে মেটাবলিজম আম মেটাবলিজম সে বাঙ্গি থাকো যদি থাইরয়েড হরমোন যদি বেলাই নখরি তংখায় ওখাই আর মেটাবলিজম পানি প্রোটিন ফোন হিন্দি কার্বোহাইড্রেট ফোন হিন্দি বা ফ্যাট ফোন হিন্দি আর মেটাবলিজম বেলাকে বাঙ্গি থাকতা ওখাই আমনি বাগাই বিনি বিএম আরব বেসার মেটাবলি রেট বো বেলাই গবাং গি থাকতাই কো ওখাই নার্ভানেস তো তোমায় নন থাকি সাকা ওখাই ব সবসময় খিট খিটে মেজা সঙ্গে বিনি সবসময় ইরিটেশন নাই ক কাহাম সমাপন বম জলি নাই ওখাই তিনি হার্ট রেট ব বেলাই সব সময় মানে টেকি কার্ডিয়া হিন্তা বিনি হার্ট রেট সিনি যত তো উনানি কক বিনি তেব কবাং থানাই তা সব সময় আমতে ইংতং সিনাই তাই কো ওখাই বিনি যে মাই অখুই মানে আমব বেলাই বাঙ্গি থানাই এনকাই উইকনেস তো তোমাই নাই ব কুতুম ব সৈমি আং নাই থাচিংকে ব কসাং সৈমিয়া আমাকে হাইপোথাইরয়েডিজম যদি আম যদি আম যদি যে হরমোন যদি বেলাই কম নকরকাই আপনাকে ব কসাং সৈমিয়া হরমোন যদি বেলাই বাঙ্গি নকরকাই আমাকে হাইপোথাইরয়েডিজম আপনাকে ব কুটুম্ব সৈমী আং থাও নাই ডায়রিয়া আং নাই এনকাই ব সব সময় না কলম নাই এ আমতিটা এনকাই ও পিনি মকল আং থাচিং থাকা ও যে মকল দেখলাই যাক মানে আমন পট্রিশন অফ আই বল যেটা মেডিকেল টার্ম একে এক্সোপথালমাস সেন্টার আমার অক্ষয় অ্যাকচুয়ালি হয় অপারেশন মা খাই নাই হাই একাবা বিনি আর থাইরয়েড যে আছে এক্সেসিভ অ্যাকশন মানে এমনি তো খাঙ্কায় আমার সঙ্গে বথার না বাকি বিথি তঙ্গ বিথি ইঞ্জেকশন তঙ্গ আমার যদি চাই আঙ্কে সঙ্গে আলটিমেটলি সার্জারি ফোন থানা নাঙি মান তাই
1: মকল আপন অপারেশন না খাইছিল যে যে গ্ল্যান নো গাঙ্কে আবো গঙ্গা নো বহি নো অপারেশন না খাইনে
0: আর গ্ল্যান নো সঙ্গে অপারেশন খাইও অনেক সময় দরকার গেছে সিকনি কি সাইজ আমতে রক্তাই কো থাইরয়েডেক্টমি হিন্দা গাম থেকে তাকাইসা একটা টার্ম তঙ্গ আমাকে ইউ থাইরয়েড থাচিং থাকা হাইপোথাইরয়েড তারপরে হাইপার থাইরয়েড তাকাইসা টার্ম তঙ্গ কেন কেন

0: ইউথাইরয়েড, ইউথাইরয়েডকে বর্ণহীন যখন নিনি আজাগানি যে হরমোন নখন মানে আমার যদি নর্মাল লেভেল টঙ্কায় ও নর্মাল লেভেল টঙ্কানকে সঙ্গ ইউথাইরয়েড হিনতাই
1: কংকাই
0: কাইসাকে হাইপোথাইরয়েড কাইসে ইউথাইরয়েড তা কাইসাকে হাইপার থাইরয়েড এই আমটিকে সঙ্গ অঙ্কো তাঙ্কে তাবুক তা কাইসে সানা নেমাকাই সঙ্গ তো তাবুক আচ্ছা থাজিং থাকা বুড়ি রঙের ক্ষেত্রে কিন্তু বনি মেনস্ট্রুয়াল সাইকেল কিন্তু বেলা ইরেগুলার রঙ দো বেলা ইরেগুলার রঙ কিন্তু আমার একটা নিনে থাইরয়েড নি প্রবলেম নি বাকি ফলো নি মানে আমার একটা
1: কোন সময় তো বাংশ নাই কোন সময় কম আছে নাই
0: ইরেগুলার রঙ প্রত্যেক মাস না রঙে 28 দিন পরে না কো আমার 40 দিন পরে কা আমতে ইনকা অনেক সময় কইতে 15 দিন পরে পনং কা আমতে ইরেগুলার রঙ
1: তা
0: ওভারফ্লো ওভারফ্লো মানে লাইক কমাঙ্গো যদি হাইপারথাইরয়েডিয়াম প্রোগ্রেস
1: স্যার এবং ইনগান কে ব্রিয়ং ইনকে বাক্সা খানা মানে আব মানে পোস্ট থাও হনি শাও তো দাতি না পাই থাও
0: হনি মেনোপজ তো অ্যাকচুয়ালি 50 ইয়ার্স নি পরে ইনকা না মেনোপজ নাই মোটা
1: হাইপার মানে ও থাইরয়েড মান যা
0: খাঙ্গা দাঁড়ি নি মানে নি মানে আমো আমো বাটা কক ইনকা থাজিং তাক দাতা সানা নাই মানে বাত থাঙ্গা নাই মানে হয় থাইরয়েড নি যদি কোনো প্রবলেম অংখাই থাসিং যে সামানে কমন যে সাইন সিমটমস আমার তখন তো আমি বাদ সংখ্যাকাই নমান হাইপন তাব ওদা সুকা সাইমান সুনা হাঙ্কাই ব্লাড টেস্ট মা খারিতা
1: ওকে
0: সঙ্গাম থাইরয়েড নি খাইনাকে সঙ্গ ব্লাড টেস্ট খাইও ব্লাড টেস্ট খাই আমার নন এলাইজা মেথড তো খাইমানো আইয়াকাই রেডিও ইমিউনো এসে হেনি দো আর আই এ রেডিও এসে আমার আইসোটোপ রেডিও আইসোটোপ সং ইউজ খাইয়ে সঙ্গাম বুসে টং টংয়া সঙ্গাম কে আমার হাইপোদা না হাইপার দা না ইউ থাইরয়েড দা আমার সঙ্গ টিকলাইনের চেষ্টা খাইতা
1: ওকে
0: এলাইজা মেথডকে সঙ্গ এনজাইম লিঙ্ক এনজাইম নি ইস্তেমাল খাই সঙ্গাম খাইতে আঙ্ক আমিকে সঙ্গ বিনি থাইরয়েড নি কোনো প্রবলেম না তং সঙ্গ
1: আমার যারা যে সেরাই রোগ বহু গান খাঙ্কে সাকদের খাঙ্কে সেরাই রোগ নো বাক্সা কিরি যাব যে সেরাই রোগ মানে কোনো দা হামিয়াং নো বাক্সা বাক্সা নিবা কোনো নকল হ্যাঁকে বা তাহলে খুঁজো আমার কোন দেরা মুখ ফাই বুকুর দেরা মুখ ফাই হিনো আমার কোন মা সঙ্গ মুখ ফাই গে আবনো বুমা রঙাবনো আমার মা হিনো যে ডক্টর বাইক সে কনসাল্ট কামা তংনাই গবাং মানে তাব সাক খাম বেডাগ রোগ কামিয়াম চারগ তংমা বা আমার গো বরক টেস্ট খাইজাংনাই নিনে আয়োডিন বিশেষ খাই আমার হাইতো গবাং মানো সাক খাম বেডাগ নি তাবক তো আশা কর্মী রব রাজা তো বরক কামিয়াম চারগ থাঙ্গাই নরক ডাক্তার বাইক কামকে বুঝিয়ে ফানা কামকে বরক ন নন বুঝক না বাকে ব্লগিরি মানো গেম হাই সম রক নব কিসা টেস্ট রক্ষাইমানি রক নুগুতা কামিয়াম চারগ বিএসএন ডি নিনি প্রোগ্রাম রগ ব্লেজ গ্রনি বনি তংলাম হাই আমার কাউন্সিল খাইরে মানু গো তাবক তো বেলা খেন কলাই যে ডক্টর বৈক্রমানি বাগাই কিম হাই বেমার বাই কোনো মানে যে থাইরয়েড মান যায় তাই কুবিনি বেমার বাইরে তিখে থাইরয়েড যেতে না হামনে বিবাগে ব্রন হবো নাব তাবক কবাং মানো প্রসেস তো হঙ্কাবা সা খামবে দেখ নি গবা সার সুনাম সঙ্গে যে ও যে প্রেগনেন্সি পুরো যে হঙ্কাঙ্কে সাই রে কোনো দা কেবল মুং ফাইন আবার দেখছে সাং বুঝি না মসুম মানে বই কেবা মা সঙ্গতা
0: সাই রে কেবল তো ফাইন মানো
1: এবার তামর ওই মান না সাই রে
0: যদি তাবুক বরক প্রেগনেন্সি ফ্রু যদি আ বুমানি থাইরয়েড নি প্রবলেম তংখাই আমার হাইপোপন অংদি হাইপারপন অংদি এনকাই চেরাইনি প্রবলেম ফাইমান বাইকে ফাইমান হিমাকাই ও যে আরুনি টি আরুনি যে টি থ্রি বাই টি ফোর যে আমার যে সিক্রেট মানে আমার কিন্তু আয়োডিন নি হেল্প বেশি মানো এনকাই নং তাবুক হাঁকা আয়োডিন যদি সাফিসিয়েন্টলি বোমা মাই হাঁকায় বিনি থাইরয়েড গ্ল্যান্ড প্রবলেম তোমায় এবং থাইরয়েড গ্ল্যান্ড প্রবলেম তোমা মানে বিনি আর নি আর টি থ্রি টি ফোর হয় কেবাং নখনাই হয় কম নাই হাঁকাইন আমো সরাইনি আর মানে আয়োডিন সরাইনি আর বনাংলে বোমান ধান যে করিংকে ব আর বিনি প্লাসেন্টা বিসিংতি বাইকে ব মাসানাই বা সরাইনি প্রবলেম নই মানো কিন্তু আং যেটা সানা নাইমাকে প্রবলেম নই মানো হিনপনো আমন আছে কিরিনা করি তাহলে প্রথম কখে আয়োডিন নি যে সিনি বরক নিতা
1: যে
0: আয়োডিন মাত্রা কিন্তু বেলাই কমছে মানে আমতিয়া যে আছে গ্রাম চানা নো আমতিয়া আমার একদম একটা মিলি গ্রাম বসে তো মানে খুব কম সাখাইন আমার সিনি নাঙ্গু বেশি আমার নর্মালি যে সম সামনে আয়ুদাই সম আয়ুদাই সম নন যদি রেগুলার মাই মুয় চাখায় হ্যাঁ আসে বাইন কিন্তু নিনি
1: সাফিসিয়েন্ট
0: সাফিসিয়েন্ট কিন্তু আরো কক তো

0: সম আয়োডিনতম বা আয়োডাইজেড সম আমরা যখন মুয়রি ওই মুই কতগ্রিফ কিন্তু আয়োডিন তো নষ্ট বা যতটুক পারে মুই তিখলাই মানে সকাং রিওই স্রাপসা তনে তিখলাই কেবা নং আয়োডিন নি পরিমাণ তে কবাগ মাখাতা আন্তিতাই কো গাম কাইসা সংসাই মানে নাঙ্গো সংদা একদম মুই সম্পূর্ণ সম রিদিকা আঙ্কা আয়োডিন যতটুক তনা কক আসুক তো আমার ডিপ্লিটিং থাকো আচ্ছা কিন্তু সিনি আয়োডিন যে নাংমানি মাত্রাকে কিন্তু অনেক কম সে নেগলিজিবল অ্যামাউন্ট সে আর নেগলিজিবল অ্যামাউন্ট নো যদি সং জাস্ট কেপ মানে তো গায় আয়োডিন তো শুধু সমস বিমায় আদলে সং আয়োডিন এটা শাক শাক সবজি হবে মানু
1: সামনে বিষয়ই কবাং মা
0: সং যেভাবে তঙ্গ নরমালি আম থেকে না কিন্তু সং আয়োডিন মোটামুটি মানে থাকো মানে সিনি যতটুক দরকার হাইটাই কম
1: আসুকটা কে ককরে যে থাইরয়েড যে মান জায়গায় দফা তো তিনি সাগরের দো ফিয়াবা যেন তিনি সারনি খুবই খেলা সাই সাই কে টি থ্রি টি ফোর ভাইকে অঙ্ক ব্যায়াম তৈ তাহা মচি নি আপনার সঙ্গে ভাইকে ব্যালেন্স তোলনি আপনার সঙ্গে খানাকা হিঙ্কেতাই যে কামিয়াম চারগোবা যেন গবাম মানে সাখান বেদাগ্র দো আর বহাই থাকি যে ডাক্তার বই যে মালাই মানো তৈ যে থ্রি টেস্ট রক্ষাইম বিশিংতই যিনি থাইরয়েড বস অঙ্করেই দো বস দামো যে নাঙে দো আবার সাইমা হে জে খাই বহাইন যমাকে যিনি সাক হামন যেন কাহামকে যিনি সাক ন কাহাম তঙ্কেছে যিনি উমর ব কলক নানি যেন সাক মান কাহাম কং তোমা বাইসে যেন থাঙে থানানি হিকে আও হিকে যতন নারক ব যিনি ও পান্ডান খানাবই খালোই খাই তোমার বাকে নরন বাং হামবাই মাই আপার হিকে যেন অমাকে মাতাই বাইসে যিনি গবাং মা যিনি সাক নি বেমানতেই কক লাম্পানো যেন সালাইফিনি হিনে কক কসারেই যেন তিনি যে সার সাইখানে রাখা আমাহিনে তাইবে কমামা যেন সাইখানে রাখুন হিনে কক কসারেই যিনি পান্ডানো অরণ্য মাথাকসিনে সার নব বেলা এখানে হামবাই
0: হামবাই তাই খুলুমকা যতন
1: খুলুমকা
2: আশ্চর্যরা তিনি ডাক্তার নি পান্ডাও থাইরয়েড বেমানো রোগে কক নাম সাইখানে রাখা ডক্টর আশিস দেব বর্মা তাবুখানা লাইন বাইনা রচাপ মং রচাপ মুয়া খরাং রবনে কমলাপতি দেব বর্মা

bani hapin ka nane dasika dasika lamale

나시가라말레 찬야네 낭어 나시가 Terima kasih.

Nasiko. Kelainan dasiko tetap yang tetap thay bay khazawah

看得我心中那是个那是个那是个还在那不

আশিকজনে কমলাপতি দেবরমানে খুক্তির সাবজার সম্মুখন পাইখা আকাশবাণী আগরতলা অর্ণ পাইখা চিনি তিনি হর্ণিক বরক আওয়াই পান্দা যতরণ হর কাহা।

শুনবেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এর পরপরই শুনবেন ককবরক সংবাদ এবং স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী। খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সাইপ্রাস সন্ত্রাসবাদ দমন সহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও সাইপ্রাসের সম্পর্ক বর্তমানেই কেবল দৃঢ় নয়, তা ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে নবনিযুক্ত 51,000-এরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সুরক্ষিত করতে স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে সরকার। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্যের 24টি রাজ্যসভা আসনের নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও সাইপ্রাস আজ নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডেসের সঙ্গে বিস্তৃত পরিসরে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন তাঁরা। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে। গত এক দশকে সাইপ্রাস ভারতে বিনিয়োগের পরিমাণ প্রায় দ্বিগুণ করেছে। উভয় দেশ সাইবার ও সামুদ্রিক ক্ষেত্র নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সাইপ্রাস কে ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি আর এগ্রিকালচার সেক্টর মে ভারতীয় কম্পানিজ কে লিয়ে নয় অবসর প্রদান করেগি আর ভারত কে তেজি সে বড়তে শিপিং আর ম্যারিটাইম ক্ষেত্র মে নয়া নিবেশ লেকর আয়েগি। হম সাইপ্রাস কে সাথ মিলকর গিফট সিটি কো এক গ্লোবাল ফাইন্যান্সিয়াল আর সার্ভিসেস হাব বানানে কে ভিজন কো গতি দেঙ্গে আর দোনো দেশো কে ইনোভেশন আর স্টার্টআপ ইকোসিস্টেম কে বিচ কানেক্ট বড়াহেঙ্গে।
0: সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডেস বলেছেন, গত এক বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত সম্পর্ক অনেকটাই এগিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সাইপ্রাস সফরের ফলে গত এক বছরে এই অংশীদারিত্ব গতি পেয়েছে।
1: Cyprus India relations are rooted in a shared historical experiences and common values. They were forged through common struggles for freedom and the right of peoples to self-determination. And those relations are consistently strengthened through our shared commitment to peace, democracy and respect for international law.
0: উল্লেখ্য, সাইপ্রাসের রাষ্ট্রপতির এটি প্রথম ভারত সফর। তিনি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে নবনিযুক্ত 51,000

0: হাজারেরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এরপর তিনি সেখানে একটি ভাষণও দেবেন। এই রোজগার মেলা দেশের 47টি জায়গায় হবে। এখন অবধি 18টি রোজগার মেলার মাধ্যমে 12 লক্ষের কাছাকাছি নিয়োগপত্র দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত করতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় এই পরিকল্পনা রূপায়িত হলে দেশে অনুপ্রবেশের সমস্যা বন্ধ করা সম্ভব হবে। নতুন দিল্লিতে আজ বিএসএফ এর ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে নতুন সরকার অনুপ্রবেশ প্রশ্নে কেন্দ্রের সঙ্গে একমত হয়ে ব্যবস্থা নিতে চলেছে।
1: एक स्मार्ट बॉर्डर के प्रोजेक्ट को लेकर देश के सामने आएगा। बड़ी शांति से, निश्चिंत मन से आपको कह रहा हूं कि अब त्रिपुरा, आसाम और पश्चिम बंगाल तीनों जगह ऐसी सरकारें हैं जो नीतिगत रूप से मानती है कि देश में घुसपैठ नहीं होनी चाहिए।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী রাধাকৃষ্ণন বলেন, পশ্চিমবঙ্গকে বিকশিত করে গড়ে তোলার জন্য তিনি শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী অধিকারী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গেও সাক্ষাৎ করেন। শ্রী সিং বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজনীতি ও আইনসভা ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব। শ্রী অধিকারী পশ্চিমবঙ্গকে আরও উচ্চতর শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিক এস চোকালিঙ্গম আজ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর কথা ঘোষণা করেছেন। এক সাংবাদিক বৈঠকে তিনি আজ জানান, রাজ্যের 9,86,00,000 ভোটারের তথ্য যাচাইয়ে প্রায় 1,00,000-এরও বেশি আধিকারিকদের কাজে লাগিয়ে জুন মাসের 20 তারিখ থেকে অক্টোবরের 7 তারিখ অবধি এই সংশোধনী প্রক্রিয়ার কাজ চলবে। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় 100 কোটিরও বেশি স্বাস্থ্য সংক্রান্ত নথি সফলভাবে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আভার সঙ্গে যুক্ত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই সংযুক্ত স্বাস্থ্য নথির সংখ্যা ছিল 50 কোটি। মাত্র 15 মাসের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে 100 কোটিতে পৌঁছেছে, যা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্য থেকে রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকে 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3টি করে, ঝাড়খণ্ডে 2টি এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামের 1টি করে আসন রয়েছে। আগামী মাসে যাদের মেয়াদ শেষ হচ্ছে তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান, রবনীত সিং প্রমুখ। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাসের 1 তারিখে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোট গ্রহণ 18 জুন, একই দিনে ভোট গণনাও করা হবে। এছাড়া নির্বাচন কমিশন মহারাষ্ট্র ও তামিলনাড়ুর 1টি করে রাজ্যসভা আসনের উপনির্বাচনও ঘোষণা করেছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার এবং এআইএডিএমকে সাংসদ সি ভি শানমুগাম সম্প্রতি রাজ্য বিধানসভায় নির্বাচিত হওয়ায় তাঁদের আসন 2টি শূন্য হয়েছে। এই উপনির্বাচন 18 তারিখ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান করা ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ আরও 1 দিন বাড়িয়ে এই মাসের 24 তারিখ পর্যন্ত করেছে। এর আগে উত্তরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল আগামীকাল পর্যন্ত। গত কয়েকদিন ধরে সিবিএসই ওয়েবসাইটে ব্যাপক চাপ পড়ার দরুন ওয়েবসাইটে সমস্যা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত। 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গার উস্কানি ও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কারারুদ্ধ উমর খালিদকে আজ দিল্লি হাইকোর্ট 3 দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। বিচারপতি প্রতিভা এম সিং এবং বিচারপতি মধু জৈনের ডিভিশন বেঞ্চ 1 জুন থেকে 3 জুন পর্যন্ত তার শর্ত সাপেক্ষ মুক্তির অনুমতি দিয়েছে। খালিদ তার প্রয়াত কাকা চেহলাম অনুষ্ঠানে যোগ দিতে এবং তার মায়ের দেখাশোনা করার জন্য 15 দিনের অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলেন। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠক চলতি মাসের 26 তারিখে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও এই বৈঠকে অংশ নিতে নতুন দিল্লিতে আসছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, একটি মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ে কোয়াডের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে মন্ত্রীরা গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আলোচনার উপর ভিত্তি করে কাজ করবেন। একাধিক অগ্রাধিকারমূলক ক্ষেত্রে কোয়াড দেশগুলির সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করবেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় কূটনৈতিক অগ্রগতির বিষয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় দেখা দেওয়ায় আজ বিশ্ববাজারে

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম 2.5% বেশি বেড়ে ব্যারেল প্রতি দাম হয়েছে $105.11। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম 1.7% বেড়ে ব্যারেল প্রতি $98 হয়েছে। মাউন্ট এভারেস্ট থেকে নামার সময় দুই ভারতীয় পর্বতারোহী অরুণ কুমার তিওয়ারি ও সন্দীপ আরে প্রাণ হারিয়েছেন। নেপালের পর্যটন দফতর জানিয়েছে, শৃঙ্গ জয় করে তাঁরা দুজনেই নেমে আসছিলেন। গাইডদের প্রচেষ্টা সত্ত্বেও তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি। দুজনেই গতকাল এভারেস্ট শৃঙ্গ জয় করেন। এই মরশুমে এই নিয়ে 4 জন মারা গেলেন। আফগানিস্তানের কান্দাহার, হেরাত, ঘোর এবং তাখার প্রদেশে গতরাতে প্রবল ঝোড়ো হাওয়া ও বজ্রপাতে 6 জন নিহত এবং আরও 11 জন আহত হয়েছেন। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে একাধিক রাস্তাঘাট জলমগ্ন, বিপুল পরিমাণ কৃষিজমি, গাছপালা ক্ষতিগ্রস্ত, শতাধিক সোলার প্যানেল নষ্ট হয়ে গেছে, অন্তত 20টি বাড়ি ভেঙে পড়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে, সানরাইজার্স হায়দ্রাবাদ 3 ওভার 1 বলে 37 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও সাইপ্রাস সন্ত্রাস দমন সহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে নবনিযুক্ত 51,000-এরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হলো, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।

0: আকাশবাণী আগরতলা ককটুমা পরিবহন চিত্ত দেববর্মা তিনি ককটুমা ববাগ্র কুংখা তিনি দিল্লি কটাল ভারত হাকতর বাই সাই প্রাজনি বিশিং কিজাসে কক খালাইমুঙ্গা মুংসয়ের লেখা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী খানা ভিডিও কনফারেন্স বিশিংটৈ ফিল চিচুকু রোজগার বাণীক খরক জিবা সাইনি গবাং গতাল সেবুক মানাই শিকলারনো অফার জাফারনে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স আঞ্জগুনি অংখারে তিনি কারিজাক্ষা আকাশবাণী বিশি চুকু চিপু মানরগী তিনি আকাশবাণী আগরতলা বখাকটৈ কাইসা ম্যারাথন যোগালি জাখা তাবো ককটুমা শুক্রবই মন্ত্রী বখর নরেন্দ্র মোদী তিনি দিল্লি কটাল সাইপ্রাস রাষ্ট্রবক্রী কুস কৃষ্ণ ডুলি দেশ বাই ককলাম সালাইমেওয়া আচুখা বরক জুদা জুদা মানজাক মঙ্গ ফরমানী চুবা মুখবই আম চাইটায় হাকতর ফাতানি জুদা জুদা বাবাইনেতে ককলাম সালাইকা ককলাম সালাইমেউল কেস কক খালাইমঙ্গ মুংসৈরিলাইকা বাদ জানমানা উল রাষ্ট্রবক্র তাবুন পুইলা ভারত বেড়েনা ফাইমা
1: সাইপ্রাস ভারত কে টপ 10 ইনভেস্টর মে সে এক হ্যায় পিছলে এক দশক মে সাইপ্রাস সে ভারত মে নিবেশ লগভগ ডবল হুয়া হ্যায় দোনো দেশো কে বীচ ট্রাস্ট বড়া হ্যায় ভারত ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সে তমাম নই সম্ভাবনায় বনি হ্যায় ইসকা লাভ উঠাতে হুয়ে হাম আগলে 5 বর্ষো মে ইস ইনভেস্টমেন্ট কো ফির সে ডবল করনে কা লক্ষ্য রখ রহে হ্যায়
0: আবনি সুকাং তিনি পুঙ্গ ভারত হাকতনি বৈহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সাইপ্রাস নি রাষ্ট্রবক্র বৈ মালিকা তাই হদানি লামতি হাকতর কাইনি বিশিং সুবালয় মুংনে হালক তাইব কাম অঙ্গানে খাক লাই যাকো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাকা হাকতনি যত আরে আমচাই ন তাইব কাহাম খাই তিসানা বগে হাপাং স্মার্ট বর্ডার প্রজেক্ট চল খাই না তিনি দিল্লি কটাল বিএসএফ নি পান্না কাছ কক নার্থনি মুচাং সাল ছাকা ও তাং বতাং দ্রুন রাডার ক্যামেরা তাই কুবলি তাং সেপ গনাং তঙ্গনে বতাইব ছাকা বুসকাং বিচি কাইছেন বিচিং স্মার্ট বর্ডার কনসেপ্ট নি বিচিং আরে আমচাই নাই মঠাং ন তাইব বেকরেপ হামক্রাই গনাং নি সামুং তাং জাগনে মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী খানা ভিডিও কনফারেন্স নি সেববাই ফিল চিচুকু রোজগার বাণীক খরক জিবা সাইনি গবাং কতাল সেবুক মানাই শিকলার নপার ইয়াফারন তাই আবনারগী সংজাক পান্ডব মন্ত্রী বখরক কক নারগান হা কতনি কাই ব্রিচিসি থায় সংজাক ও রোজগার বাণীক রেল সাখাম স্বরাষ্ট্র রাংটং সেপ্তাই কচুরং বেডাক নখবই জুদা জুদা হাপঙ্গে নাইকুঙ্গ সেবুক মানাইর অপান্ডব মানজাগান খোচাটাই ক্লাইও তাবুকসুক জরা হাকতর গনাঙ্গে সংজাক কাচিচা রোজগার বাণীতি সেববাই চিনি রাছাই অপার লেটার বাগজাকা সংবরী কমিশন তিনি হাসটেক

আইজিমি রাজ্যসভানী নৈচিবরে আচক থাইনি চংবরিন জরবুতাং সাকলাইকা আগিনী মন্ত্রী বক্রক এস ডি দেবগুড়া কেন্দ্রনি মন্ত্রী জজ কুরিয়ান তাই রবনীত সিংহ খবৈ কেয়াসক আদংনি জরা বুসকাং তালনা পাইছুগান কমিশনে বিখাক্রী সাকলাইজাকা বুসকাং জুন তালনি পুইলা সালন ককমুং কারিজাগান তাই জুন তালনি সালচিচারণ বুট নাহারজাগান অ সালন বুটব লেখা জাগান ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স আঞ্জমনিং খারি তিনি কারিজাকা আগরতল রুং ববন ককটমা থুন্দাই রুং থুম্ব ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডনি চেয়ারম্যান ডক্টর শুভদীপ পাল সাকা কাট অফ মার্ক যুগে পিসিএম গ্রুপনি লিস্ট টঙ্গ খরক সা সাই চিনিরা ব্রৈচিবা তাই পিসিবি গ্রুপনি লিস্ট টঙ্গ খরক থাম সাই ডগরা চারচি ব্রৈ পিসিএম গ্রুপ পুইলাঙ্কা শ্রীকৃষ্ণ মিশন রোগনি অর্ঘজ্যোতি সাহা সেকেন্ড অঙ্কা বিলোনিয়া সরকারি ইংলিশ মিডিয়াম রং নগ্নি অনি ম্যাথ সরকার তাই থার্ড অঙ্কা শিশু বিহার রং নগ্নি আকাশ চৌধুরী পিসিবি গ্রুপ পুইলাঙ্কা মডার্ন হায়ার সেকেন্ডারি রং নগ্নি বৈভব রায় সেকেন্ড অঙ্কা শিশু বিহার নগ্নি আকাশ চৌধুরী তাই থার্ড অঙ্কা শিশু বিহার নগ্নি ন অর্ণব মিত্র এম পি বিপ্লব দেবনি কৈমুংবাই রানী কমলাপতি স্পেশাল ট্রেন ওয়ান জিরো ওয়ান ডাবল সিক্স সিক্স জিরো ওয়ান ডাবল সিক্স ফাইভ আগরতলা তাই মধ্যপ্রদেশ রানী কমলাপতি স্টেশন জরা দাবনিসিমি থাংলাইছিমা বাকি রেল কক চংলাইন গসিমুং রিকা কেন্দ্রনি রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইটন কাইছওয়া এম পি বিপ্লব কুমার দেবন তিনি অকটমা রেখা আকাশবাণী বিশে চুকুচি প্রমাণর গে তিনি আকাশবাণী আগরতলা বেখাক্রি কাইছা ম্যারাথন যোগালি জাকা আকাশবাণী আগরতলা উত্তর গেট নিমু অ ম্যারাথন চেঙ্গই গান্ধী মাংথং জরা থাঙ্গই অফিস নকল কিপিল ফাইকা অ ম্যারাথন চেঙ্গরিকা অলিম্পিয়া জিমনাস পদশ্রী দীপা কর্মকার দ্রোণাচার্য বিশ্বচর মন্দির বরং কারি বা আকাশবাণী আগরতলা তাংফাং সেবুক রুবাইফাং তাই জুড়া জুড়া বেরামনি থা হামজাঙাই লোকরক অ ম্যারাথন মানজাকা পান্ডানি বিশিংটি টংকাহান তংমুং হদানি বায়েবচারি তাই আকাশবাণী সিরি সিটি সামুং তামুং পিরসামন ফুরুক জাকা আকাশবাণী আগরতলা কেন্দ্র অকটমা খনাই তংবায়ু আকাশবাণী কটমা আপডেট মানা বাকি লগ ইন খাইদি ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ অন এয়ার ডট কম নিউজ অন এয়ার অ্যাপস তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এয়ার নিউজ এলাচ ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র কটমা আপডেট মানা খাই টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গনে মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি অ তালনি বুসকাং সাল থামচি ছাও ককটি সালনি ফুং দামচি ছাও আকাশবাণী মন কি বাত পান্ডব হা গতলাই বুই হা গতনি লোকরক বাই ককলাম সালাইনা অবঙ্গন মন কি বাত নি ফিল সারা থামচি বেরি বেরনি পান্ডা মন্ত্রীবক্রক লোকরক ন বরমনি ওয়ানসুকমা খাখামা কক মন কি বাত সাহরনানি কবক্ষা মাইগভ ওপেন ফোরাম এবার নম এপস লোকরক ওয়ানসুক মুং রকন রহত মানমাইনা টোল ফ্রি নাম্বার ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো অ নাম্বার কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসুক মূল রকম রেকর্ড খাই মানবাই না আপনার কারিব ওয়ান নাইন টু টু নাম্বার মিস কল দিব যে লিঙ্ক মানানো আরো তৈব এস এন এস খাই মানবাই না ফোন লাইন অ তালনি বুসকাং সালমিচি চুকু জরা ফিউজাক টঙ্গানে বলং মন্ত্রী অনিমেষ দেবর্মা তংখর মুথাং নারকথানী লোকরমা কাহামকে সাক থানা বাকে কবক্ষা তিনি গান্ধী গ্রাম তংনাই প্রকৃতি ভবন হায়ুং বেরামনি বায়ু ডাইভার্সিটি সাল পার্লামেন্টরগী সঞ্জাক পান্ডব ব কবুমুং নারকা পান্ডব কবনী বিশিং মানজাকা চিফ ফরেস্ট কনজারভেটার আর কে সামল নকবৈ বলং নাইকুংনি কবনি তাংফাংর হাস্তেনি বেরেখিরি মন্ত্রী সুশান্ত চৌধুরী সাকা হাস্তেনি বেরেখিরি থাই ছবি মুরানো হায়ুং বেড়েখি মেপতি সানাবাগে হাফাং সাকথারি তঙ্গ তিনি তাংন কতর ছবি মুরানি বেকরেপ হামক্রাই তাই নাইথক মুংতাই বা কাহাম খাইন তুই আনজগুনি ককলাম পান্ডব ব কক সাকা অ পান্ডব মানজাখা এমএলএ রঞ্জিত সাহা এডিসি চারিফাং আদং সিকে জমাতিয়া বেড়েখি নাইখংনি তাংফাং উত্তম কুমার চাকমাতাই দাগিফাং প্রশান্ত বদল নেগি সবচেয়ে দূর সবচেয়ে পেহেলে ওয়ানসুক মুন্ন জনজাতীয় গরিমাতের উনকোটি জেলা পালাই জগৈ তঙ্গ আপনারগে তিনি পেচাটর ব্লক নবীন ছড়া এডিসি ভিলেজ কমিটি তাংনক বুসকাঙ্গ তাই আন্দার ছড়া হাই স্কুল থাকল প্রশাসনিক তাই সাকাম শিবির কাইছা সংরজাকা আর সাকাম নাইকুনি বেখাক্রী বেমারি রকম সাকনাই মাগনা বিটি বুড়াইব বাকজাক্ষা

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে 51,000-এরও বেশি যুবক যুবতীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করবেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা পরিবেশ সুরক্ষায় নাগরিকদের সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের সমস্ত সীমান্তকে আরও দুর্ভেদ্য করে তুলতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্ট চালু করবে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত। আকাশবাণীর 90 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আকাশবাণী আগরতলার উদ্যোগে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্ত 51,000-এরও বেশি যুবক যুবতীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করবেন। এ উপলক্ষে তিনি নতুন কর্মপ্রার্থীদের উদ্দেশ্যে ভাষণও রাখবেন। কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপান্তরিত করার লক্ষ্যে রোজগার মেলা একটি বড় উদ্যোগ। প্রতিষ্ঠার পর থেকে সারা দেশে আয়োজিত 18টি রোজগার মেলার মাধ্যমে প্রায় 12 লক্ষ নিয়োগপত্র বিতরণ করা হয়েছে। 19তম রোজগার মেলা সারা দেশের 47টি স্থানে একযোগে অনুষ্ঠিত হবে। দেশের সমস্ত অঞ্চল থেকে নির্বাচিত নতুন নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা রেলমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ, উচ্চশিক্ষা বিভাগ সহ ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগে যোগদান করবেন। ভারত ও সাইপ্রাসের মধ্যেকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদূরপ্রসারী করতে আজ নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডিস। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে দুদেশের মধ্যে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত সাইপ্রাসের বন্ধুত্ব কেবল দৃঢ়ই নয়, বরং এটি ভবিষ্যৎমুখী। তিনি উল্লেখ করেন, গত এক দশকে সাইপ্রাস থেকে ভারতে বিনিয়োগের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে দুদেশের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যের একাধিক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
1: সাইপ্রাস ভারতকে টপ 10 ইনভেস্টর মে সে এক হ্যায়। পিছলে এক দশক মে সাইপ্রাস সে ভারত মে নিবেশ লগভগ डबल हुआ है। दोनों देशों के बीच ट्रस्ट बढ़ा है। भारत यूरोपियन यूनियन

0: फ्री ट्रेड एग्रीमेंट से तमाम नई संभावनाएं बनी हैं। इसका लाभ उठाते हुए हम अगले 5 वर्षों में इस इन्वेस्टमेंट को फिर से डबल करने का लक्ष्य रख रहे हैं।
1: এর আগে আজ সকালে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সাইপ্রাসের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন এবং সামাজিক মাধ্যমে এক বার্তায় দুদেশের সম্পর্ক ও ভারত ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে এই ইতিবাচক আলোচনাকে স্বাগত জানান। রাজ্যপাল ইন্দ্রসিনহ রেড্ডি নাল্লু আজ সকালে আগরতলার অক্সিজেন পার্কে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে রাজ্যপাল বৃক্ষরোপণের উপর গুরুত্ব দেন। তিনি অক্সিজেন পার্কের অর্কিডিয়াম ও ফার্নারিয়াম পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দপ্তরের সচিব আর কে শ্যামল, টিএফডিপিসির ম্যানেজিং ডিরেক্টর পি এল আগরওয়াল, পিসিসিএফ চৈতন্যমূর্তি প্রমুখ। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা পরিবেশ সুরক্ষায় নাগরিকদের সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। আজ গান্ধীগ্রামস্থিত প্রকৃতি ভবনে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, জৈব বৈচিত্র্য মানব জীবনের ভিত্তি যা আমাদের খাদ্য ও বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করে। তিনি সেখানে বৃক্ষরোপণ অনুষ্ঠানেও যোগ দেন। উপস্থিত ছিলেন বন দপ্তরের সচিব আর কে শ্যামল সহ বন দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিকরা। গোমতী জেলার 8 ব্লকে গ্রামীণ এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026 বাস্তবায়ন শীর্ষক একদিনের প্রশিক্ষণ শিবির আজ উদয়পুরের পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শিবিরে গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক সঞ্জীব দেববর্মা গ্রামীণ এলাকায় স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে এবং দূষণ নিয়ন্ত্রণে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন। সাংসদ বিপ্লব কুমার দেবের আবেদনে সাড়া দিয়ে রানী কমলাপতি স্পেশাল ট্রেন 01666 01665 আগরতলা ও মধ্যপ্রদেশের রানী কমলাপতি স্টেশন পর্যন্ত এখন থেকে নিয়মিত চলাচলের জন্য রেল মন্ত্রক অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক চিঠিতে সাংসদ বিপ্লব কুমার দেবকে আজ এ খবর জানিয়েছেন। সবসে দূর সবসে পেহলে এই ভাবনায় জনজাতীয় গরিমা উৎসব ঊনকোটি জেলাতেও পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ প্যাঁচারথল ব্লকের অন্তর্গত নবীনছড়া এডিসি ভিলেজ কমিটির কার্যালয় প্রাঙ্গণে এবং আন্ধারছড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির। এখানে আধার কার্ডের নথিভুক্তিকরণ, এসটি ইনকাম সার্টিফিকেটের দরখাস্ত ও প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়। তাছাড়া স্বাস্থ্য দপ্তর থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়। বন দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারাও বিতরণ করা হয়। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থল ছবিমুড়াকে বিশ্ব পর্যটন মানচিত্রে তুলে ধরতে সরকার বদ্ধপরিকর। আজ সচিবালয়ে ছবিমুড়ার সৌন্দর্য বৃদ্ধি ও পরিকাঠামো উন্নয়নে এক পর্যালোচনা বৈঠকে তিনি একথা বলেন। উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, এডিসির কার্যনির্বাহী সদস্য সি কে জমাতিয়া, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা ও অধিকর্তা প্রশান্ত বাদল নেগি। দেশের প্রতিবন্ধী বা দিব্যাঙ্গজনদের অসামান্য কৃতিত্ব এবং তাদের ক্ষমতায়নে নিয়োজিত প্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক জাতীয় পুরস্কার 2026 এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। প্রতিবছর 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই মর্যাদাপূর্ণ বেসামরিক স্বীকৃতিটি প্রদান করা হয়। গত 15 মে থেকে পুরস্কারের জন্য রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনপত্রগুলি শুধুমাত্র অনলাইনে জমা দিতে হবে এবং পোর্টালটি 31 জুলাই পর্যন্ত খোলা থাকবে। পুরস্কারের বিশদ নির্দেশিকা সংশ্লিষ্ট বিভাগের ওয়েবসাইট www.depwd.gov.in পাওয়া যাবে। সরকারের পক্ষ থেকে যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের সমস্ত সীমান্তকে আরো দুর্ভেদ্য করে তুলতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্ট চালু করবে। আজ নতুন দিল্লিতে বিএসএফ এর অলংকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শ্রী শাহ বলেন, এই প্রকল্পটি ড্রোন, রাডার, ক্যামেরা এবং অন্যান্য প্রযুক্তিগত সম্পদে সজ্জিত হবে। তিনি আরো জানান, আগামী 1 বছরের মধ্যে স্মার্ট বর্ডার কনসেপ্টের আওতায় সীমান্তরক্ষী বাহিনী নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সব ধরনের প্রযুক্তিকে একীভূত করে একটি দুর্ভেদ্য সীমান্ত নিরাপত্তা কাঠামো গড়ে তোলার কাজ এগিয়ে চলছে। তিনি বলেন, দুর্বলতা এবং একাধিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বিএসএফ ক্রমাগত দেশের গৌরব রক্ষা করে চলেছে। অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান, জাল নোটের প্রচলন এবং অস্ত্র ও ড্রাগস চোরাচালান সহ নিরাপত্তার কথাও তিনি তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী একটি আরও সমন্বিত এবং ব্যাপক নিরাপত্তা কাঠামোর প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং রাজ্য পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের মধ্যে বৃহত্তর সমন্বয়ের আহ্বান জানান। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। আগরতলার শিক্ষা ভবনে

0: এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডক্টর শুভদীপ পাল জানান, কাট অফ মার্কস অনুযায়ী পিসিএম গ্রুপের মেধা তালিকায় রয়েছে 1745 জন এবং পিসিবি গ্রুপে 3684 জন। পিসিএম গ্রুপে প্রথম হয়েছে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের অগ্রজ্যোতি সাহা, দ্বিতীয় বিলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অনিমেষ সরকার ও তৃতীয় শিশুবিহার স্কুলের আকাশ চৌধুরী। পিসিবি গ্রুপে প্রথম মডার্ন হায়ার সেকেন্ডারি স্কুলের বৈভব রায়, দ্বিতীয় শিশুবিহার স্কুলের আকাশ চৌধুরী ও তৃতীয় শিশুবিহার স্কুলেরই ছাত্র অর্ণব মিত্র। উত্তর ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ে জনগণনা 2027 বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সূচনা করেন জনগণনার রাজ্য অধিকর্তা রতন বিশ্বাস। উপস্থিত ছিলেন উত্তর জেলা সহকারী জেলাশাসক বিজয় সিনহা, জনগণনা সহকারী অধিকর্তা শুভজিৎ দেবরায় প্রমুখ। জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়িতে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ উদয়পুরের গোমতী জেলাশাসক কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রকল্পের অগ্রগতি, পানীয় জলের সংযোগ প্রদান, পাইপলাইন সম্প্রসারণ এবং চলমান কাজের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আকাশবাণীর 90 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজ আকাশবাণী আগরতলার উদ্যোগে একটি প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। আকাশবাণী আগরতলার উত্তর গেট থেকে এই ম্যারাথন শুরু হয়ে গান্ধীমূর্তি পর্যন্ত গিয়ে পুনরায় অফিস প্রাঙ্গণে ফিরে আসে। ম্যারাথনের সূচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমনাস্ট দীপা কর্মকার এবং দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত প্রশিক্ষক বিশ্বেশানন্দী। আকাশবাণীর 90 বছরের গৌরবময় পথ চালাকে স্মরণ করে আয়োজিত প্রতীকী ম্যারাথনে আকাশবাণীর আধিকারিক, কর্মী, শিল্পী, শ্রোতা এবং বিভিন্ন স্তরের ক্রীড়াপ্রেমী মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মাধ্যমে সুস্থ জীবনযাপন, সামাজিক সম্প্রীতি এবং আকাশবাণীর ঐতিহ্যবাহী ভূমিকার বার্তা তুলে ধরা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় আগরতলা কোচিং সেন্টার 214 রানে রয়্যাল কোচিং সেন্টারকে, নরসিংগড়ের পিটিএ মাঠে নিউ প্লে সেন্টার 39 রানে রামনগর স্পোর্টিং ক্লাবকে, এমবিবি স্টেডিয়ামে ইউনাইটেড ফ্রেন্ডস 3 উইকেটে সুলিঙ্গ ক্লাবকে এবং মোহনপুরের তালতলা মাঠে মডার্ন ক্রিকেট একাডেমি 4 উইকেটে চাম্পামুড়া কোচিং সেন্টারকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে 51,000-এরও বেশি যুবক যুবতীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করবেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা পরিবেশ সুরক্ষায় নাগরিকদের সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন দেশের সমস্ত সীমান্তকে আরও দুর্ভেদ্য করে তুলতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্ট চালু করবে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত। আকাশবাণীর 90 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আকাশবাণী আগরতলার উদ্যোগে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ আকাশবাণী কৈলাসহর।
2: শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প। সময় 11:05। প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
3: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.

0: আরে আশা দিদি, আপনি?
1: সারদা, খুকি কেমন আছে?
0: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
1: আরে, রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছ?
0: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
1: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
2: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
3: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: প্রচারিত এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। এখন শুনবেন নাটক বকুল কথা।

0: এই, কোথায় তুমি? কি গো, শুনতে পাচ্ছ? মানুষটাকে নিয়ে আর পারা গেল না, সুযোগ পেলেই ঘুম। কি হলো, ডাকছি যে?
1: উফ, হলোটা কি? ছুটির দিনে একটু শান্তিতে ঘুমোবো তা নয়, বাড়ি ফিরেই এই ভর দুপুরে চিৎকার জুড়ে দিলে।
0: চিৎকার করবো না তো কি করব শুনি? তোমাকে তো একবার কিছু বললে কথা কানে যায় না, কে যেন আজ কেউ আগুন দিয়েছে। কবে থেকে বলছি ওই ডাম্পিং গ্রাউন্ডের ব্যাপারে প্রশাসনকে জানাতে, একে তো পচা গন্ধ, তার উপর নোংরা পোড়ানোর ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হয়, কিন্তু কে কার কথা শোনে?
1: আমার তো আর তোমার মতো সব ব্যাপারে বিদ্রোহী হবার ইচ্ছে নেই, তাই আর অন্য কেউ তো এ নিয়ে কিছুটি বলছে না, তো আমি কেন মিছিমিছি বেকার খাটবো?
0: বেকার খাটবো মানে? অন্য কেউ অন্যায়ের প্রতিবাদ না করলে কি তুমি করবে না? এভাবে লোকালয়ে কি করে নোংরা পোড়ানোর জায়গা হতে পারে? এভাবে তো পরিবেশ দূষিত হতে দেয়া যায় না।
1: আসলে তুমি ওই পরিবেশ বিজ্ঞানের ছাত্রী তো, তাই
0: এই এই খবরদার বলছি, সব ব্যাপারে ইয়ার্কি একদম ভালো লাগে না। আচ্ছা তুমি কি গো, সব সময় এমন মেন্দামার্কা মুখ করে থাকো কেন? এত অন্যায় ভাবে কি করে নিজেকে মানিয়ে নিতে পারো?
1: হ্যাঁ, তাই তো তোমার সঙ্গে এই 30টি বছর কাটিয়ে দিতে পেরেছি। পিতৃদেব শখ করে নাম রেখেছিলেন ধ্রুব, আর এখন বউ দিনে রাতে ধ্রুব তারা দেখাচ্ছে, কি কপাল!
0: যত ঢঙের জপ, অন্য কেউ যদি তোমার বউ হতো না তবে বুঝতে তুমি, তোমার মতো অদ্ভুত মানুষের সাথে ঘর করছি এই অনেক।
1: ওরে বাপ, কি দারুণ পাল্টিবাজি! বিয়ের আগে তো বলতে আমাকে না পেলে আর অন্য কাউকে বিয়েই করবে না, তখন সে কি মাখো মাখো ভাব!
0: ওই যে কম বয়সের কচি মাথা, তাই বুঝতে পারিনি যে এমন বিটকেল মানুষের সাথে ঘর করতে হবে। কি বলতে তখন, আমি বকুল আর তুমি আমার বকুল ফুল, মিঠে মিঠে আলাপ শুনেই তো গলে গেছিলাম।
1: আহা, তুমি এখনো সেই কচিটি আমার, তবে মাঝে মাঝে রণংদেহী রূপ ধারণ করো বই কি। তোমার হাসিতে বধু, জানি না কি আছে জাদু, বশ করে রেখেছো আমায়।
2: পথ খুঁজি পথ যে হারায়।
3: আসতে পারি কি?
1: আরে ছোট গিন্নি যে, তা আসুন আসুন, কখন এসে দরজায় দাঁড়ালেন টেরই পেলাম না।
3: পাবেন কি করে, ভর দুপুরে প্রেম পিড়িতে ব্যস্ত ছিলেন যে।
1: আর প্রেম, ওই প্রেমটাই তো হলো না জীবনে, টুকটাক যাও ছিল তা বিয়ের আগে। আজকাল তো বুঝি না বাড়িতে বউ এনেছি না মাস্টারনি, সুযোগ পেলেই শাসন করে ছাড়ছে আর কথায় কথায় জ্ঞান দিচ্ছে।
0: তো কি করব, নিজে তো শুধু চাকরিটাই করে গেছো, 10টা 5টা ডিউটি আর বাড়ি ফিরেই ঘুম। নিজের বাচ্চাটার প্রতিও তো

0: কোনো খোঁজ খবর রাখুনি।
1: কেন, আমি কি প্রতিপালন করিনি? ওর পড়াশোনায় টাকা খরচ করিনি? আর তোমার ওই কি বলে শখের বাগান, ওতে কম গেল নাকি? তার উপর তোমার সেই পরিবেশ রক্ষাকারী এনজিও, ওতে কম ঢেলেছি?
0: ওই হলো, টাকা খরচ করেছে কিন্তু বোধ জ্ঞানটা হলো না, তাই তো আমাকে খোটা দাও।
1: আরে খোটা কেন দিতে যাব, আমি তো সব করেই তোমাকে এই পরিবেশ প্রেমিকা বলি, শুধু আমার কপালেই নেই।
0: উফ, রাখো তো বাপু, তোমরা সুযোগ পেলেই ঝগড়া শুরু। কই আমি এলাম আমাকে অভ্যর্থনা করবে তা না, নিজেদের মধ্যে লেগেই আছো।
1: এমা, ঘাট হয়েছে ছোট গিন্নি, ক্ষমা চাইছি। তুমি শ্যালিকা বলে কথা, তোমার অনাদর কি আমি করতে পারি?
0: এবার বলুন তো, এই ভর দুপুরে এত ঝগড়া কেন আপনাদের?
1: কি বলবো বলো ছোট গিন্নি, তোমার দিদির মাথায় তো সেই পুরনো ভূত চেপে আছে, আজ এটা তো কাল সেটা। পরিবেশ দূষণের জ্ঞান দিয়ে দিয়ে আমার তো বটেই, পাড়ার লোকেদেরও মাথা খারাপ করে দিচ্ছে।
0: এই বাজে বকনা বলছি, কারো না কারো তো দায়িত্ব নিয়ে মাঠে নামতে হবে, মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করতে হবে না?
2: হ্যাঁ ঠিকই তো বলছে দিদি, চারিদিকে এত দূষণ, আগামী প্রজন্ম তো শ্বাস নিতেই পারবে না, তাই তো আজকাল রোগশোকের প্রকোপ বাড়ছে।
1: ওই হলো, তুমিও আগুনে ঘি ঢাললে? তোমার দিদি তোমার ওই প্রশস্তি সূচক কথা শুনে এবার আরো বেশি বিপ্লবী হয়ে উঠবে।
0: তুমি থাকো তোমার ওই ব্যঙ্গ বিদ্রোপ নিয়ে। জানিস মালবিকা, আজকাল না ওই নোংরা পোড়ানোর গন্ধে আর ধোঁয়ার চোটে শ্বাস নিতে কষ্ট হয়, বুকটা কেমন যেন ভারী হয়ে ওঠে।
2: জামাইবাবুর কিন্তু এসব নিয়ে ব্যঙ্গ বিদ্রোপ করা একদম ঠিক নয়। আচ্ছা রে দিদি, তোর কষ্টটা কি আগের থেকে বেড়েছে নাকি?
0: হ্যাঁ, দিন দিন তো বাড়ছে, কি করব বল, এগুলো নিয়েই তো এনজিওর কাজগুলো করতে হয়, কাউকেই তো আর সেভাবে পাশে পাই না।
1: পাবে কি করে, এভাবে ঘরের খেয়ে কি কেউ বনের মোষ তাড়ায়?
0: সবাই যদি এমন ভেবে বসে থাকে তবে তো আর ভুল ঠিকের কোনো পার্থক্যই থাকবে না। দেখতে পাও না রাস্তাঘাট, ড্রেনের অবস্থা? একটুখানি বৃষ্টি হয় কি না হয় জল জমে বন্যা।
2: হ্যাঁ রে দিদি, আমাদের পাড়ার অনেকেই এখনো ড্রেনে আবর্জনা ফেলে, বললেও শোনে না।
0: হ্যাঁ রে মালবিকা, আমি অনেকদিন থেকেই ভাবছি তোকেও বলবো আমাদের এনজিওতে জয়েন করার জন্য, আমি একা একা এখন আর পেরে উঠি না রে, কষ্ট হয়।
1: কিছুদিন ওই বেকার দৌড়ঝাঁপ বন্ধ করে দাও, দেখবে সব কষ্ট দূর হয়ে যাবে। কদিন আগে একবার মেতে উঠলে প্লাস্টিক ব্যাগ বর্জনের অভিযান নিয়ে, জানো আড়ালে কত লোক ঠাট্টাই আর কি করছিল, আমি নিজের কানে শুনে এসেছি।
2: বলে কি, মানুষ দিদিকে নিয়ে ঠাট্টাই আর কি করলো আর আপনি চুপচাপ শুনে এলেন জামাইবাবু, কিচ্ছুরি বললেন না? আপনি কি গো, আমি হলে তো ওদের মুখে ঝামা ঘষে দিতাম।
0: থাক মালবিকা, ওকে এখন এসব কথা বলে লাভ নেই, এই মানুষটা কোনো কালেই আমার সিদ্ধান্তের সমর্থন করেনি।
1: সব ব্যাপারে তো আর সমর্থন করা যায় না, তুমি তো বলো আজকাল তোমার শরীর চলছে না, শ্বাস নিতে কষ্ট হয়, এই গেল পরশু ডাক্তার দেখিয়ে এলে, এরপরেও সমাজসেবী সেজে কেন এত দৌড়ঝাঁপ বুঝি না।
0: হয়েছে হয়েছে, তোমাকে এত জ্ঞান দিতে হবে না, তোমার থেকে পজিটিভ কিচ্ছু আশা করি না আমি।
1: দেখলে তো, তোমার দিদিকে আজকাল কিছু বলা যায় না, চট করেই চটে যায়।
2: জামাইবাবু, দিদি যখন এসব করে আনন্দ পায় তো করুক না, বাবিটাও তো নেই, সারাটা দিন কি খালি ঘরে থাকা যায়? আপনি এত ভাববেন না তো, ওকে ওর মতো করে থাকতে দিন।
1: হ্যাঁ তা তো দেই বটে, কিন্তু আজকাল ওকে নিয়ে বড় চিন্তিত থাকি, ওরও তো বয়সটা বাড়ছে আর মেজাজটাও কেমন যেন দিন দিন খিটখিটে হয়ে যাচ্ছে।
2: আচ্ছা আচ্ছা ছাড়ুন ওসব, এবার বলুন তো ভালো আছেন নিশ্চয়ই?
1: তুমি কি আমায় অপমান করলে?
2: মানে এতে অপমানের কি আছে?
1: আলবত এটা অপমান, একে তোমার দিদির শাসনে কুপোকা, তার উপর ইউরিক অ্যাসিডের সমস্যা, এতে কি আর ভালো থাকা যায়?
2: তা জানি।
1: জানো যখন জিজ্ঞেস করলে কেন?
2: আচ্ছা ভুল হয়েছে, ক্ষমা করে দিন।

0: না না না না, এভাবে ভুল করে ক্ষমা চাইলেই তো হবে না, কম্পেনসেশন দিতে হবে।
1: সে কি?
0: আগে হ্যাঁ, এক পেয়ালা ধুমায়িত চা।
1: ছি ছি ছি ছি, তোমার লজ্জা করে না? আমার বোনটা তোমার বাড়িতে এলো আর ওকেই বলছো চা বানিয়ে খাওয়াতে? কেন, বাড়ির পাশেই তো ড্রাম্পিং গ্রাউন্ড, তো সেখানকার ধোঁয়া খেয়ে এলেই হয়।
0: তুই আবার শুরু করলে? আচ্ছা, তোমার মাথায় কি অন্য কথা আসে না? মালবিকা তোমার ছোট গিন্নি, জামাইবাবু হিসেবে

0: তাদের আর ঝগড়া করতে হবে না, আমি চা করে দিচ্ছি।
1: আচ্ছা শোনো, তোমরা চা খাও, আমি একটু বেরুবো গো এখন।
2: আবার কোথায়?
1: স্কুল মাঠের পাশের বট গাছগুলি বাউন্ডারি ওয়াল সংস্কারের নামে নাকি কেটে ফেলবে শুনলাম, তাই আমরা কজন মহিলা মিলে ভাবছি প্রতিবাদ করব। গাছ না কেটেও তো সংস্কার করা যায়।
2: আচ্ছা, তোমার কি শান্তিতে থাকতে খুব একটা অসুবিধে হয়? অহেতু কেন ঝামেলায় জড়াচ্ছ বলো তো?
1: তোমাকে ও নিয়ে কিচ্ছু ভাবতে হবে না, তোমার দ্বারা তো কিছু হবে না। তুমি ধোমাই তো চা খাও, আমি আসছি।
3: ধ্রুবদা, ও ধ্রুবদা, বাড়িতে আছেন নাকি?
2: কে? আরে দত্তবাবু যে, আসুন আসুন, তা অনেক দিন পর এলেন।
3: হ হ, আইসকাইলার আগের মতন ফুরসত কই? ভাবছিলাম পেনশনে যাওয়ার আগে LTC অ্যাপ্লাই কইরা গিন্নিরে লইয়া ভ্রমণে যাইব, তাও উপায় নাই, বুড়া বয়সে ঝামেলা বাড়ল। তা আপনার খবর কি?
2: আমার আর খবর, এই তো চলছে জীবন, ইউরিক অ্যাসিডের প্রবলেমে বড় কাতর হয়ে আছি বুঝলেন।
3: তা গিন্নি কই, কোনো সারা শব্দ নাই যে।
2: আর বলবেন না, সারাদিন ওই পরিবেশ বিজ্ঞানী সেজে ঘুরে বেড়ায়, কি সব বিপ্লবী কাজকর্ম করে, বলবেন না, বড় যন্ত্রণায় আছি বুঝলেন। আমিও ভেবেছিলাম এবার গিন্নিকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যাব, কিন্তু আমার গিন্নির চেয়েও সেই সময় নেই, ওনার লেগেই আছে রোজকার নানাবিধ প্রবলেম, ওনার সমাজসেবার ক্রিয়াকলাপ শেষ হয়েই ওঠে না, কাজেই আমাদের দুজনেরও আর সময় কাটানো হয় না, বড় চাপে আছি। মালবিকা, দু কাপ চা হবে কিন্তু, দত্তবাবু এসছেন।
3: কে? শালিকা এসে নাকি?
2: হ্যাঁ, এই শালিকের ভরসাতেই তো জীবিত আছি।
0: ইস, হয়েছে হয়েছে, এই নিন আপনার চা, নিন দত্তদা চা খান।
3: ধ্রুবদা, আপনার শালিকা দেখি হেভি ফাস্ট, প্রায় সঙ্গে সঙ্গে চা লইয়া হাজির।
0: আপনার উপস্থিতি টের পেয়েই তো আরো এক কাপ জল চাপিয়ে দিয়েছিলাম, তাই।
3: তা বেশ বেশ, ভালোই হইল। আহা, চাটা বড় চমৎকার হয়েছে।
2: কার শালিকা দেখতে হবে তো।
3: শুনলাম আপনার গিন্নি ওই ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফুরানোর বিরুদ্ধে জনমত সংগ্রহ অভিযানে নামছে।
2: হ্যাঁ ঠিকই শুনেছেন, আমি বারবার করে ওকে মানা করছি, কি দরকার আছে বলুন তো এত ঝামেলায় জড়াবার, কিন্তু কে কার কথা শোনে, তিনি তো বড়ই প্রতিবাদী, গো বেঁধেছেন এর বিহিত করার।
0: তো কি, আপনারা পুরুষেরা আর প্রতিবাদ করবেন না, তাই তো দিদিকে মাঠে নামতে হলো।
3: না না, তাই হোক, পুরা গন্ধে আর দুয়াই তো প্রাণ ফাঁকি উড়ে উড়ে ভাব, খাইতে বইল বমিয়ায় গন্ধে, ধারে কাছে স্কুলও আস, ফুলা ফাইন কত ক্ষতি হইতাছে।
2: হ্যাঁ সে ঠিক, কিন্তু আদৌ কি এটা বন্ধ হবে? আমি তো কারো কোনো হেলদোল দেখতে পাই না, পাড়ায় তো আরো মানুষ আছেন, কেউ তো এ নিয়ে কিছু বলছেন না।
0: সবাই যদি সম্মিলিতভাবে এর প্রতিবাদ করে তবে অবশ্যই এর বিহিত হবে। আর আপনাদের কথাই বলি, আপনারাই বা কেন চুপ করে আছেন?
3: হ, আপনি ঠিকই কইলেন, আমি তো ভাবতাছি এবার পাড়ার মানুষের লোকে কথা কম।
2: হ্যালো, কি কি হয়েছে কি বকুলের? এখনই আসছি।
0: কি কি হয়েছে দিদির? ও জামাইবাবু, বলুন না বলুন না, কি হয়েছে দিদির?
2: তোমার দিদি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, পাড়ার ছেলেরা হাসপাতালে নিয়ে গেছে।
3: আরে কোন কি কি সব বলাস, চলেন চলেন তাড়াতাড়ি চলেন।
2: হ্যাঁ হ্যাঁ দত্তবাবু চলুন আমার সঙ্গে, মালবিকা মালবিকা তুমিও চলো।
0: জামাইবাবু, আপনি কি গো, সেই কখন থেকে চা আর একটুখানি টিফিন নিয়ে আপনাকে এদিক ওদিক খুঁজছি, আর আপনি একা একা এখানে বসে আছেন। এই নিন চাটায় চুমুক দিন দেখি, আর খাবারটাও মুখে দিন।
2: না মালবিকা, কিছুই খেতে ইচ্ছে করছে না।
0: সে কি পাগল নাকি আপনি, সেই কাল রাতে চা বিস্কুট খেয়েছিলেন, এভাবে কি থাকা যায়? আর আপনিও যদি এখন অসুস্থ হন তো কি হবে বলুন দেখি, ওদিকে বাবিও রানা হয়ে গেছে, ছেলেটা এসে যদি দেখে আপনার এমন

0: আশা। তবে ওর মনের অবস্থা কি হবে ভাবতে পারেন? নিন নিন, ধরুন ধরুন, খান এটা প্লিজ।
1: আরে ধ্রুবদা, আপনারা এইখানে, আমি তো আপনাকে খুঁজতাছি।
0: ভালোই হলো আপনি এসছেন, দেখুন না জামাইবাবু কিচ্ছু খেতে চাইছেন না।
1: ধ্রুবদা, আমি আপনার মনের অবস্থা বুঝি, কিন্তু এখন মন খারাপ করে বৈশা থাকলে চলে? নেন চায়ে চুমুক দেন, শরীরটা চাঙ্গা লাগবো।
0: আচ্ছা আপনারা বসুন, আমি দিদির কাছে যাই, দিদির রিপোর্ট আসার সময় হলো।
1: হ্যাঁ ধ্রুবদা, গিন্নির খবর হন কি? ডাক্তারবাবু কি কইলেন?
2: অক্সিজেন তো চলছে, রিপোর্ট এলে বাকিটা বোঝা যাবে। কেমন যেন নিতিয়ে পড়েছে জানেন।
0: জামাইবাবু জামাইবাবু, দিদি দিদি ডাকছে আপনাকে, বড় বড় অস্থির হয়ে গেছে, যান যান তাড়াতাড়ি যান।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি।
0: দত্তবাবু
1: কি হয়েছে বোন, সব ঠিক আছে তো? কান্তা শোকেন,
0: দিদির রিপোর্ট এসছে, ডাক্তার বলল দিদির লাঞ্চের অবস্থা ভালো নয়, ক্রিটিক্যাল কন্ডিশন।
1: আরে খাইছে কোকি বোন?
0: আমি কি করে জামাইবাবুকে বলি কথাটা, মানুষটা যে বেঁচে থেকেও মরে যাবে।
1: শান্ত হো বোন, শান্ত হো, দুঃসময়ে মাথা স্থির রাখুন লাগে। ও হনুই অত বাইঙ্গা পইল না, চলো তো তাকো কাছে যাই, আমি আবার ডাক্তারবাবুর লগে কথা কইয়া দেখি।

0: বকুল, এই বকুল, তোমার চোখে জল কেন?
1: আমার আমার বাগানের ফুলগুলি নোংরা পোড়ানোর ছায়ে ঢেকে যাচ্ছে গো। ও, ওরা শ্বাস নিতে পারছে না। দেখো না গোলাপের পাপড়িগুলো কেমন কালচে হয়ে যাচ্ছে।
0: কিসব বলছো তুমি? কি কি কি হয়েছে? কি খুলে বলো আমায়, খুব কষ্ট হচ্ছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে বলো আমায়।
1: মনে আছে আমাদের বিয়ের পর তুমি তুমি শখ করে বকুল গাছটা লাগিয়েছিলে?
0: হ্যাঁ খুব মনে আছে, কেন থাকবে না বলো।
1: জানো তো সেই গাছে আর পাখিরা আসে না, দ্বারকাকের দলও ভিড় করে না, মোবাইল টাওয়ার সব গিলে খাচ্ছে, চারিদিক নিস্তব্ধ হয়ে আসছে। প্রজাপতি রানীর উদ্দেশ মৌমাছিরাও আসে না। ওগো ওগো আমার বুকটা ভারী হয়ে আসছে, আমার হাতটা চেপে ধরো। আমার দু চোখ বিষাক্ত ছাই অন্ধকার হয়ে আসছে।
0: বকুল, এই বকুল, অমন করে না লক্ষ্মীটি, একটু ঘুমোবার চেষ্টা করো, দেখবে ভালো লাগবে।
1: হ্যাঁ ঘুমোবো, একেবারেই ঘুমোবো, বুকটা বুকটা বড় জ্বালা করছে।
0: এভাবে অস্থির হয়ো না, একটু ধৈর্য ধরো।
1: শোনো না শোনো না, আমার আমার বাগানের গাছগুলিকে দেখে রেখো তুমি, বাবিটা রইল ওদেরকে দেখো ভালোবেসো।
0: কিছু হবে না তোমার, তুমি সুস্থ হয়ে ঠিক ফিরে যাবে ঘরে।
1: যাব তো, কিন্তু কিন্তু যদি আমার যাওয়া না হয়, তুমি তুমি আমাকে ওই গাছের মাঝেই খুঁজে পাবে। সন্ধ্যাবেলায় কামিনী ফুলের গন্ধ হয়ে আমি তোমার কাছেই ফিরে আসব।
0: বন্ধ করো বন্ধ করো এসব কথা, তোমার কিচ্ছুটি হবে না, আমায় ছেড়ে তুমি কোথাও যেতে পারো না।
1: থেকে যাব বললেই তো থেকে যাওয়া যায় না, বড় কষ্ট নিয়ে চলে যেতে হবে আমায়।

0: আর আর অনেক কাজ অসম্পূর্ণ থেকে গেল। আমার কথা দাও, কথা দাও, আমি চলে যাবার পরও আমার ফেলে যাওয়া কাজগুলি তুমি পূর্ণ করবে।
1: এভাবে হয় না, কি আবুল তাবুল বলছো তুমি? আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। নার্স, নার্স, ডাক্তার বাবুকে ডাকুন প্লিজ।
0: তুমি তুমি মিছি মিছি অস্থির হচ্ছ। আমার আমার সময় ফুরিয়ে আসছে। ও গো, চারিদিক কেমন কালো হয়ে যাচ্ছে, সব গাছ কেটে ফেলছে, বড় কষ্ট হচ্ছে, বড় কষ্ট হচ্ছে। আগামী প্রজন্ম আমার মতো বুকে দূষণ নিয়ে বেড়ে উঠবে। এই এই তুমি কোথায়? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমার আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমার আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে।
1: বকুল, বকুল, হ্যাঁ বকুল, চুপ করে গেলে কেন? সাড়া দিচ্ছ না যে, কি হলো তোমার? বকুল, বকুল!

0: দিদি চলে গেল আজ ১৩টা দিন হয়। ওদিকে বাবিটাও কেমন স্তব্ধ হয়ে আছে। আপনি আপনি শক্ত হন জামাইবাবু।
1: হ্যাঁ, বড় অভিমান নিয়ে অসময়ে চলে গেল তোমার দিদি। পরিবেশ প্রকৃতি নিয়ে কত কিছু পড়ার ইচ্ছে ছিল। ওর শখের বাগানটাও কেমন যেন স্তব্ধ হয়ে গেছে, যেন ভীষণ মনমরা।
0: আপনি ওর বাগানটাকে আবার সাজিয়ে তুলুন, যত্ন করুন, দেখবেন ওখানেই দিদিকে খুঁজে পাবেন। ওর প্রাণটা যে গাছগাছালি আর বাগানেই গেঁথে আছে।
1: তুমি ঠিকই বলছো মালবিকা, এই বাগানটাকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আগলে রাখব। আমি এতদিনে বুঝতে পেরেছি, নারী আর প্রকৃতি একই সূত্রে গাঁথা। আফসোস কি জানো, ও জীবিত থাকতে আমি বুঝতে পারিনি। তখন কতই না ব্যঙ্গ করেছি ওকে, কতই বিদ্রুপ করেছি। আসলে আসলে কি জানো, আপনজন হারিয়ে গেলেই বোঝা যায় হারিয়ে যাওয়ার যন্ত্রণা ঠিক কতটা। এখন কেমন যেন নিজেকে বড় অপরাধী মনে হয়।
0: এসব ভাববেন না জামাইবাবু, আপনি বরং ওর ফেলে যাওয়া কাজগুলো সম্পূর্ণ করুন। দিদি যেমন চাইত একটা সুস্থ সুন্দর নির্মল প্রকৃতি, সবুজে ঘেরা চারপাশ, আপনি তাই করুন, দেখবেন শান্তি পাবেন।
1: হ্যাঁ, আমাকে তাই করতে হবে। তার অসম্পূর্ণ কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই আমার বকুলের আত্মা শান্তি পাবে। পরিবেশ দূষণের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। আমি বকুলকে হারিয়েছি, আর কাউকে তো হারিয়ে যেতে দেব না। আমাকে থেমে গেলে চলবে না। মালবিকা, তুমি আমার সঙ্গে থাকবে তো?
0: অবশ্যই, আমি আছি আপনার পাশে। আপনি এগিয়ে যান। দত্তবাবুও সেদিন বললেন, তিনি আর পাড়ার লোক মিলে এই দূষণের বিরুদ্ধে নামবেন।
2: ধ্রুবদা, আমিও আপনার লগে আসি। আপনার গিন্নি পরিবেশ রক্ষার লাইগিয়া দিনে রাইতে কাম কইরা গেছে। পাড়ার মাইনসেও এই ব্যাপারে লইয়া আলোচনা করতেছে। আমরা তাই থাকতে কিচ্ছুই বুঝতে পারলাম না, কিন্তু আমি এখন আপনারা লগে আসি, আর পাড়ার মাইনসেও লগে আসে।
1: মন অনেকটা হালকা হয়ে গেল বুঝলেন। আমার বকুল নিশ্চয়ই ওপর থেকে দেখছে, সে নিশ্চয়ই খুশি হবে। আমি তোমাকে হারায়ে তোমাকে পেয়েছি প্রকৃতির মাঝে। এসো সখী, মালা গাঁথি বকুলের ফুলে, নির্মল প্রভাতে সঞ্চারী হোক নতুন আশা।

শুনলেন নাটক বকুল কথা। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন সমবেত কণ্ঠে শুনবেন নজরুল গীতি।

0: এতক্ষণ নজরুলগীতি শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: গুড ইভিনিং, দিস ইজ আকাশবাণী। আই এম অনুজা কুমার উইথ দ্য নিউজ এট নাইন। The headlines. India and Cyprus agree to establish joint force for combating terrorism, elevate bilateral ties to strategic partnership, also sign several agreements to enhance economic cooperation. Government to launch smart border project to make entire border with Bangladesh and Pakistan impenetrable. India successfully test launched short-range ballistic missile Agni 1 at Chandipur in Odisha. India dispatches 20 tons of critical vaccine material to Afghanistan to strengthen child immunization program. Quad foreign ministers meeting to be held in New Delhi on 26th of this month.

সুস্মিতা গোস্বামীর কণ্ঠে শুনলেন নজরুল গীতি। মিশ্র গানের অনুষ্ঠানে এবারে রয়েছে লোকগীতি, শিল্পী সঞ্জিত মণ্ডল।

মিশ্র গানের অনুষ্ঠানের সবশেষ গানখানি পরিবেশিত হচ্ছে ছোটা চেতন ছবি থেকে। শিল্পী শঙ্কর মহাদেবন এবং অন্যান্যরা।

ছোটা চেতন ছবির এই গানখানির সঙ্গে শেষ হলো মিশ্র গানের অনুষ্ঠান। শ্রোতাবন্ধু, এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন আভোগী রাগে খেয়াল, শিল্পী গৌরী গুহ।

শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ আভুগির আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন গৌরী গুহ। আকাশবাণী কৈলাসহর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সাইপ্রাস আজ নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি সহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক বর্তমানে কেবলমাত্র দৃঢ় নয়, তা ভবিষ্যতেও থাকবে। প্রধানমন্ত্রী আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তরে 51,000-এরও বেশি যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সুরক্ষিত করতে স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। কোয়াড বৈঠকে যোগ দিতে 3 দিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। আগামীকাল তার কলকাতায় পৌঁছানোর কথা। আফগানিস্তানের শিশু টিকাদান কর্মসূচিকে শক্তিশালী করতে ভারত কাবুলে টিকার জন্য 20 টন গুরুত্বপূর্ণ শুকনো সামগ্রী পাঠিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে জয়ের জন্য

0: 56 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও সাইপ্রাস আজ নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিটিসের সঙ্গে বিস্তৃত পরিসরে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন তারা। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে। গত এক দশকে সাইপ্রাস ভারতে বিনিয়োগের পরিমাণ প্রায় দ্বিগুণ করেছে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে অসংখ্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সাইপ্রাসের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। উভয় দেশ সাইবার ও সামুদ্রিক ক্ষেত্রে নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: रक्षा और सुरक्षा सहयोग भी हमारे संबंधों का एक महत्वपूर्ण स्तंभ है। हमें बहुत खुशी है कि पिछले कुछ वर्षों में दोनों देशों के बीच मिलिट्री एक्सचेंज और ट्रेनिंग सहयोग बढ़े हैं। आज हमने साइबर सिक्योरिटी, मैरिटाइम सिक्योरिटी और काउंटर टेररिज्म सहयोग को भी और मजबूत करने का निर्णय लिया है। इतना ही नहीं, हम इंडो पैसिफिक ओशन इनिशिएटिव और इंडिया मिडल ईस्ट यूरोप इकोनॉमिक कॉरिडोर जैसे महत्वपूर्ण पहलों से कनेक्टिविटी सुनिश्चित करने के लिए भी साथ मिलकर काम करेंगे।
0: সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিটিস বলেছেন, গত এক বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত সম্পর্ক অনেকটাই এগিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সাইপ্রাস সফরের ফলে গত এক বছরে এই অংশীদারিত্ব গতি পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত করতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে। অত্যাধুনিক প্রযুক্তি সহায়তায় এই পরিকল্পনা রূপায়িত হলে দেশে অনুপ্রবেশের সমস্যা বন্ধ করা সম্ভব হবে।
2: आने वाले एक साल के अंदर ही स्मार्ट बॉर्डर कंसेप्ट के साथ सीमा सुरक्षा बल की सुरक्षा में सभी प्रकार की तकनीक को लैस कर एक अभेद बॉर्डर की हम सुरक्षा की ग्रिड बनाने का काम आगे बढ़ रहा है और बहुत कम समय में गृह मंत्रालय, ड्रोन, रडार, आधुनिक कैमराज और बाकी सारी तकनीक के साथ एक स्मार्ट बॉर्डर के प्रोजेक्ट को लेकर देश के सामने आएगा।
0: নতুন দিল্লিতে আজ বিএসএফ এর ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে নতুন সরকার অনুপ্রবেশ প্রশ্নে কেন্দ্রের সঙ্গে একমত হয়ে ব্যবস্থা নিতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 59তম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণও দেবেন শ্রী মোদী। দেশে 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 3টি, কলকাতার শিয়ালদায় বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে 147 জনের হাতে নিয়োগপত্র তুলে দেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শিলিগুড়িতে আরেকটি অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসোয়ান নিয়োগপত্র তুলে দেবেন নবনিযুক্তদের হাতে। ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে আজ স্বল্প পল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ওয়ানের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উৎক্ষেপণ ক্ষেপণাস্ত্রটির সমস্ত পরিচালনগত ও প্রযুক্তিগত মানদণ্ড যাচাই করেছে। পরীক্ষাটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের ক্ষেত বাঁচাও অভিযানের মাধ্যমে মাটির স্বাস্থ্য, পরিমিত সারের ব্যবহার ও স্থিতিশীল কৃষিকাজের সুফল দেশের প্রায় 2,71,00,000 নাগরিকের কাছে পৌঁছে গেছে বলে মন্ত্রক জানিয়েছে। এই প্রকল্পের অধীনে দেশজুড়ে 12,979টি সচেতনতা ক্যাম্প করা হয়। এতে যোগদান করেন প্রায় 7,17,000-এর কাছাকাছি কৃষক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর এটি শ্রী অধিকারীর রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাৎকার। বৈঠকে আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত অবশ্য এখনও জানা যায়নি। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, পশ্চিমবঙ্গকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং বিকশিত বাংলা ও বিকশিত ভারতের স্বপ্ন সাকার করে তোলার জন্য শুভেন্দু অধিকারীর উদ্যোগের তিনি প্রশংসা জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও দেখা করেছেন শুভেন্দু অধিকারী। প্রতিরক্ষামন্ত্রী শ্রী অধিকারীকে এক

0: কূটনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব হিসাবে বর্ণনা করেছেন। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক চলতি মাসের 26 তারিখে নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও এই বৈঠকে অংশ নিতে নতুন দিল্লিতে আসছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, একটি মুক্ত উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ে কোয়াডের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে মন্ত্রীরা গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আলোচনার উপর ভিত্তি কাজ করবেন। একাধিক অগ্রাধিকারমূলক ক্ষেত্রে কোয়াড দেশগুলির সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করবেন, কোয়াডে গৃহীত উদ্যোগগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। কোয়াড বৈঠকে যোগ দিতে 3 দিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। আগামীকাল কলকাতায় পৌঁছানোর কথা তার। সফরের শুরুতেই মাদার হাউসে গিয়ে মাদার টেরিজার সমাধিস্থলে শ্রদ্ধা জানাবেন তিনি। পরে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলও ঘুরে দেখতে পারেন বলে সূত্রের খবর। কলকাতা থেকে মার্কো রুবিও আগ্রা যাবেন, সেখান থেকে রাজস্থানের জয়পুর হয়ে পৌঁছবেন নতুন দিল্লিতে। আফগানিস্তানের শিশু টিকাদান কর্মসূচিকে শক্তিশালী করতে ভারত কাবুলে বিসিজি, টিটেনাস এবং ডিপথেরিয়া টিকার জন্য 20 টন গুরুত্বপূর্ণ শুকনো সামগ্রী পাঠিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে এটাই পর্যাপ্ত নয়, আরও সামগ্রী পাঠানো হচ্ছে। নতুন দিল্লি স্বাস্থ্যক্ষেত্রে আফগানিস্তানের জনগণকে সাহায্য করার কাজ চালিয়ে যাবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই সহায়তার লক্ষ্য হল দেশে শিশু স্বাস্থ্যসেবা শক্তিশালী করা এবং টিকাদানের পরিধি আরও বাড়ানো। যক্ষ্মার বিরুদ্ধে আফগানিস্তানের টিকাদান কর্মসূচিকে জোরদার করতে ভারত গত মাসে 13 টন বিসিজি টিকা এবং সংশ্লিষ্ট শুকনো সামগ্রী পাঠিয়েছিল। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, ভারতে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেল সরবরাহ রয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল। সামাজিক মাধ্যমে বার্তায় মন্ত্রকের পক্ষ থেকে নাগরিকদের অযথা আতঙ্কিত হয়ে পেট্রোল বা ডিজেল না কেনার পরামর্শ দেওয়া এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কিনতে বলা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বাংলার নবজাগরণের পথিকৃত সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকী উদযাপিত হয়। একটি প্রতিবেদন।
1: আধুনিক যুক্তিবাদ ও মানবিক চিন্তার ভগীরথ বাংলার রামমোহন ঈশ্বর চিন্তায় মোহগ্রস্ততা নয়, বরং ধর্মের মানবিক মুখ খোঁজার প্রয়াসী প্রথম আধুনিক মানুষটি হলেন তিনি। প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির সমন্বয়ে দুরূহ কাজটি শুরু হয় তাঁর হাতেই। বাংলা ভাষার প্রথম নির্মাতা রামমোহনের কলকাতাবাসের সূচনা থেকেই, অর্থাৎ 1984তে বাংলায় নবজাগরণের আক্ষরিক সূচনা হয়। স্বাধীনতা ও মুক্ত চিন্তায় তিনি ছিলেন উদগ্র আন্তরিক। ব্রিটিশ আইনসভায় বাংলার কৃষকের সমস্যা নিয়ে তার ভাষণ আজও ইতিহাস। সতীদাহ রোধে অগ্রণী ভূমিকার জন্য দেশবাসীর কাছে তিনি হয়ে উঠেছেন এক কিংবদন্তি পুরুষ। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামীকাল পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিদর্ভে তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, রাজস্থান, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশায় আগামীকাল তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে IPL ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে 256 রানের লক্ষ্যমাত্রা রেখেছে জয়ের জন্য। টসে জিতে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 255 রান করে। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত RCB 5 ওভার 1 বলে 1 উইকেটে 72 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ভারত ও সাইপ্রাস আজ নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি সহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক বর্তমানে কেবলমাত্র দৃঢ় নয়, তা ভবিষ্যতেও থাকবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
2: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন কীর্তন শিল্পী ছবি বন্দ্যোপাধ্যায়।

কীর্তন শুনলেন ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: was careful not to exaggerate the scale of the movement. Rubio said core disputes remain unresolved, particularly over Iran's enriched uranium stockpile and its push to impose a tolling system on the Strait of Hormuz, something he called flatly unacceptable.
1: We all would love to see an agreement with Iran in which the straits are open and they abandon their nuclear weapons ambitions. That's what we would all hope for, and that's what we're going to continue to work on. But we also have to have a plan B, and plan B is whatever Iran decides, we refuse to open the straits, we're going to own the straits, and we're going to charge tolls for it. At that point, something has to be done about it. There are countries represented here today that are more deeply impacted by this than even the United States is. I raised that point today. I got a lot of nods. I got a lot of people that came up to me afterwards and acknowledged it.
0: Two Indian mountaineers, Arun Kumar Tiwari and Sandeep Are, died while descending from Mount Everest. Officials at Nepal's Department of Tourism said today these climbers were descending after conquering the peak of the world's tallest mountain. Arun and Sandeep were reportedly exhausted while they were coming down from the peak and could not be saved despite the best efforts of their guides. Both climbers summited Everest yesterday and fell ill during their descent. Short-range ballistic missile Agni-1 was successfully test-launched from the integrated test range at Chandipur, Odisha today. Ministry of Defense said that the launch validated all operational and technical parameters. The test was carried out under the aegis of the Strategic Forces Command. The successful launch marks another milestone in India's strategic defense preparedness and reinforces the credibility of the country's minimum credible deterrence capability. Agni-1 is a short-range surface-to-surface ballistic missile developed indigenously as part of India's strategic missile program. In IPL cricket, Sunrisers Hyderabad have set a target of 256 runs for Royal Challengers Bengaluru in Hyderabad. Batting first after winning the toss, Sunrisers Hyderabad posted 255 runs for the loss of 4 wickets in stipulated 20 overs. And now before we close, here are the highlights of the bulletin. India and Cyprus agree to establish joint force for combating terrorism, elevate bilateral ties to strategic partnership, also signed several agreements to enhance economic cooperation. Quad Foreign Ministers meeting to be held in New Delhi on 26th of this month. India dispatches 20 tons of critical vaccine material to Afghanistan to strengthen child immunization. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
2: দেখুন শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছে আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 23 মে শনিবার অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55, 6টায় অমৃতবাণী অনুষ্ঠান, 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:00 সুপ্রভাত অনুষ্ঠান, 7:10 ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি, 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে, রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 7:45, 8:00 পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে, শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শুনবেন 8:30, 8:40 রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান, দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন শুনবেন 9:00, 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 12:05 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, মনের মতো গান প্রচারিত হবে আগামীকাল দুপুর 12:30, দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 1:05 ছায়াগীতি অনুষ্ঠানে শুনবেন বাংলা ছায়াছবির গান, 1:30 বাংলা সংবাদ শুনবেন কলকাতা কেন্দ্র থেকে।

8:40 ভক্তিগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 2:15 বিভিন্ন বাদ্যযন্ত্রে শুনবেন লঘুসঙ্গীতের সুর, 2:30 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 3টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। 6টায় ঘর গৃহস্থির আসর, 6:30 রয়েছে কিষাণবাণী অনুষ্ঠান, 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রামধনু আগামীকাল রাত 8:05, 8:30 রয়েছে লোকগীতির অনুষ্ঠান। দিল্লি কেন্দ্রের News@9 আগামীকাল রাত 9টায়, 9:15 চিরনূতন অনুষ্ঠানে শুনবেন জনপ্রিয় হিন্দি ছায়াছবির গান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30, রাত 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। অতুল প্রসাদের গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আগামীকাল রাত 10:10। 10:20 রয়েছে দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ, 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতাবন্ধু শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি আকাশবাণী কৈলাসহর। সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:34 হয়ে 24 সেকেন্ড। জয় হিন্দ।